ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামের লোকজন ওভারনাইট উধাও হয়ে যান। এই গ্রামটি অবস্থিত রাজস্থানে, খুব কাছাকাছি জয়সালমের শহরের। এই গ্রামটির নাম হলো কুলধারা। বলা হয় যে 1900 শতকে হঠাৎ করে সেই গ্রামের লোকজন সবাই উধাও হয়ে যান। কেন উধাও হয়ে যান এখনো পর্যন্ত তার কোনো রকম সন্তুষ্টজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। আর তার থেকেও বড় ব্যাপার, তারা কোথায় গিয়েছিলেন সেই খবরও আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। কিন্তু এই ঘটনার পর থেকে এই গ্রামটি একদম খালি পড়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে হন্টেড নাকি এই গ্রাম। এই গ্রামের আশেপাশেও মানে ত্রিসীমানাতেও কেউ মারায় না আর কি, এরকমই লোকজন সন্ত্রস্ত থাকেন এই গ্রামের কথা শুনলে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আজব গ্রামের এরকমই আজব কথা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকেরও প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: রেডিও বাংলানেট ডট কম।
3: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

ধরুন বৃষ্টি হচ্ছে না, খুব অবস্থা খারাপ আর কি, মানে লোকজন গরমের চোটে হাঁসফাঁস করছেন, তখন আপনারা কি করবেন? কি আর করবেন, এসি চালিয়ে কিংবা ফ্যানের তলায় বসে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করবেন, তাই তো? কিন্তু রংদই গ্রাম কিন্তু সেটা করে না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে রংদই আসামের একটি গ্রাম, সেখানে কিন্তু একটা অদ্ভুত রীতি প্রচলিত আছে। সেই গ্রামে যদি কখনো বৃষ্টি না হয় বা বৃষ্টি কম হয়, তখন রংদইয়ের লোকজন ব্যাঙের বিয়ে দেন। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, একটি পুরুষ ব্যাঙ এবং একটি মহিলা কোলা ব্যাঙের বিয়ে তারা দিয়ে থাকেন, এবং রীতিমতন ঘটা করে অনুষ্ঠান টনুষ্ঠান করে লোকজন খাইয়ে আলটিমেটলি ব্যাঙের বিয়েটা সম্পন্ন হয়। তার কারণ, তারা মনে করেন যে ব্যাঙের বিয়ে দিলে আকাশ জুড়ে বৃষ্টি নামবে। কাজেই বলছিলাম যে আমাদের চারপাশে এরকম আজব আজব গ্রাম আছে এবং তাদের আজব আজব কথাও আছে। তো এরকমই আজব গ্রামের আজব কথা আমি আজকে জারি রেখেছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামকে ঘিরে কিন্তু রহস্য দানা বেঁধে আছে, এমন একটি রহস্য যেই রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি। গ্রামটি হল ধনুষ্কোডি গ্রাম, এটি তামিলনাড়ুতে অবস্থিত। তো এই গ্রামের রহস্যটা হলো কিছু মূর্তি। এখন সেই মূর্তিগুলো অ্যাকচুয়ালি কিছু পশু পাখির মূর্তি, কিন্তু সেই পশু পাখির মূর্তিগুলো এরকমই যেগুলো কি না আমাদের বর্তমান জগতে তো এক্সিস্ট করে না, ইভেন আমরা যতদূর পর্যন্ত জীবাশ্ম পেয়েছি সেরকম জীবাশ্ম আমরা পাইনি, মানে এখনো পর্যন্ত আমাদের বায়োলজির খাতায় সেই সমস্ত পশু পাখির কোনো রকম প্রতিকৃতি নেই। কিন্তু গ্রামের লোকজন এরকম প্রতিকৃতি বানিয়ে রেখেছিলেন বেশ কয়েকশো বছর আগে থেকে, কিন্তু সেই প্রতিকৃতি এলো কোত্থেকে এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায়নি। কিন্তু এই আজব গ্রামের আজব কথায় কিন্তু এই রহস্যটা একদম দানা বেঁধেই আছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে এরকমই আজব গ্রামের আজব কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ধরুন আপনি গুজরাটে গেছেন, গুজরাটে গিয়ে হট করে আপনার মনে হলো যে আমি কি ভারতবর্ষে আছি নাকি আফ্রিকায় চলে এসেছি। এরকম অদ্ভুত ফিলিং কেন হচ্ছে তার কারণও আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজব গ্রামের কিছু আজব কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে জাম্বুর নামে একটি গ্রাম আছে গুজরাটে, সেখানে গেলে আপনার ফিল হতেই পারে যে আপনি আফ্রিকায় চলে এসেছেন। তার কারণ হলো আফ্রিকান যে প্রজাতি বান্টু, সেই বান্টুদের গ্রাম হলো এই গুজরাট। এখানকার মানুষজন একদম বান্টু প্রজাতিরই এবং এরা এখানেই বসবাস করেন এবং এদের নিজের গোষ্ঠীর বাইরে কখনো বিয়ে হয় না। কাজেই এই গ্রামে গেলে আপনার মনে হতেই পারে যে আপনি গুজরাটে নেই, আছেন সাব সাহারান আফ্রিকায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব একটি সুইসাইড গ্রামের কথা, তবে সেটা মানুষের নয় পাখির। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন একটি গ্রাম যেখানে কিনা পাখিরা আসে, তবে পাখিরা কিন্তু এমনি আসে না, পাখিরা সুইসাইড করতে আসে। কিরকম অদ্ভুত ভাবুন তো। রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আসামের একটি গ্রাম আছে, তার নাম হলো জাতিঙ্গা, এবং সেই গ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর 1000-এর বেশি পাখি আসে শুধুমাত্র আত্মহত্যা করতে। মানে এখানে প্রত্যেক বছর 1000-এর বেশি পাখির মৃতদেহ উদ্ধার হয়, যারা কিনা এখানে এসেই আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন কেন, তার কোনো কারণ, তার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। শুধু জানা গেছে যে আজব গ্রামের এরকম আজব কথাও থাকতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে এরকমই আজব গ্রামের আজব কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করতে থাকছি। আর এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব কিলা রায়পুরের কথা এবং তাকে ঘিরে থাকা একটা অদ্ভুত খেলার কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।
3: রাত্রি হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল, অথবা সে হাইড্রেন্ট হয়তোবা গিয়েছিল ফেঁসে। এখন দুপুর রাত, নগরীতে দল বেঁধে নামে, একটি মোটর কার গাড়লের মতো গেল কেশে, অস্থির পেট্রোল ঝেড়ে। সতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে। তিনটি রিকশা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে, মায়াবীর মতো জাদু বলে। আমিও ফিয়ার লেন ছেড়ে দিয়ে হঠকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম, বেন্টিক স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে, চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে। মোদির আলোর তাপ চুমো খায় গালে, কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ ডাইনামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে, টান রাখে জীবনের ধনুকের ছিলা। শ্লোক আওড়ায় গেছে মৈত্রী কবে, রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা। নিতান্ত নিজের সুরে তবুও তো উপরের জানালার থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী। পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান, আর কাকে সোনা তেল কাগজের খনি। ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম, থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে, হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতন বিশ্বাসে। নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, তবুও জন্তুগুলো আনুপূর্ব অতি বৈতনিক, বস্তুত কাপড় পরে লজ্জা বসত।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর। আমি গোপাল বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা দাঁড়িয়ে আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো এখন আপনার সঙ্গে পাঞ্জাবের লুধিয়ানার কিলা রায়পুরের কথা শেয়ার করব। এই গ্রামটিকে ঘিরে কিন্তু একটা অদ্ভুত ফেস্টিভ্যাল আছে, সেই ফেস্টিভ্যালটি হলো রুরাল অলিম্পিক্স। শুনতে অবাক লাগলেও সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেন। মূলত তিন ধরনের খেলা এখানে হয়, কার্ট রেস, রোপ পুলিং অর্থাৎ দড়ি টানাটানি, এবং বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স। শুনতে অবাক লাগলেও বেশ কয়েক লাখ মানুষ এখানে এই রুরাল অলিম্পিক্স দেখতে আসেন, এবং এই রুরাল অলিম্পিক্স বর্তমানে সারা পৃথিবীতে বিখ্যাত। রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসলে এরকমই আজব গ্রামের কিছু আজব কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর @radiobanglanet.com অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন,
2: ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে

0: 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিদ্রোহী ডাকে আজও জাগে মন, আর সেই মন নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও আড্ডা দিতে আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব একজন কবিকে স্মরণ করার জন্য শুধু নয়, একটা আত্মাকে অনুভব করার জন্য, যিনি ছিলেন এক ঝড়, এক বজ্রধ্বনি, এক আগুনের শিখা, যিনি বলেছিলেন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এই বিদ্রোহ শুধুই শাসনের বিরুদ্ধে নয়, একটা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, নীরবতার বিরুদ্ধে এক উচ্চারণ। আবার তিনি ভালোবাসতেও জানতেন, সেই ভালোবাসা যা ধর্ম জাতি বিভাজন সব কিছুর ঊর্ধ্বে। আর তাই আজ গোটা আড্ডাটাই শুধু আমরা গল্প করব না, আমরা শুনব, আমরা অনুভব করব, গানে গানে নজরুলকে আবারও ফিরে পাব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সঙ্গীত যাত্রা, বিদ্রোহের, প্রেমের আর মানবতার। শুধুই নজরুলের গানে গানে থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ঠিক যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আজকের এই পৃথিবীতে যেখানে মানুষে মানুষে দূরত্ব বাড়ছে, নজরুল যেন আর সেই কথাই মনে করিয়ে দিচ্ছেন বারবার। ভালোবাসার সাম্যের চেয়ে বড় কিছু নেই। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। চলুন না গানে গানে সেই ভাবনাতেই হাঁটি। শুনতে থাকুন radiobanana.com। মন যখন নিরুদ্দেশ, আজ নজরুলেই আমরা করি মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

1899 সালের 24শে মে ছোট্ট একটা গ্রাম চুরুলিয়া আসানসোলের কাছে, সেখানে জন্ম নেন এক আগুনের সুফুলিঙ্গ। ছোটবেলায় কষ্ট, সংগ্রাম, মসজিদে আজান, লেটো দলে গান, সব মিলিয়ে গড়ে ওঠে এক অসাধারণ সৃজনশীল মন। কিন্তু এই গল্পটা কোনো সাধারণ কবির নয়, এই গল্পটা এক বিপ্লবীর, যে গান দিয়ে, কবিতা দিয়ে, কলম দিয়ে দাঁড়িয়েছেন, লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে। ফিরে যাব সেই দিনের গল্পতে, যেখানে ছিল সাহস, ছিল নির্ভয় ভালোবাসা, যেখানে আবেগ গড়িয়ে উঠেছে বিদ্রোহের রূপ নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কবি নজরুল মানেই বিদ্রোহ, নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, তার কলমে ছিল আগুন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এ যেন শুধু কবিতা নয়, এগুলো একটা যুগের ডাক, একটা বিপ্লবের স্লোগান। সেই কারণেই তার গান আজও এত আপন। চেতনায় নজরুল, আড্ডা জাংশনে ফিরব আবারও কিছু গানের পর। কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে, রেডিও বাংলানেট.com।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু চেতনায় নজরুল। কিন্তু নজরুলকে নিয়ে এত কথা হচ্ছে, তিনি কি শুধু আগুন? তিনি ছিলেন প্রেম, তিনি মমতা, তিনি মানবতার প্রতীক। তার লেখায় যেমন বিদ্রোহ আছে, তেমনই আছে গভীর প্রেম। তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়। শুনব আবারও কিছু গান, আবারও নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আমাদের গানে গানে সুরাঞ্জলি। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

গানের ওপারে যেমন কথা দিয়েছিলাম ফিরবো, ফিরলাম আবারও আড্ডা জাংশনে, সঙ্গে আমি শুভায়ন। শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আমাদের জীবনে আজও কি সেই বিদ্রোহ বেঁচে আছে? অন্যায় দেখলে কি আমরা এখনও প্রশ্ন করি নাকি চুপ করে থাকি? আজ কবি নজরুল আমাদের শেখান নিজের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক ধরনের ভালোবাসা।

0: বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে,
1: মুক্ত স্বাধীন সত্য কে রে, মুক্ত স্বাধীন সত্য কে রে,
0: হা হা হা পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তত্ত্ব।

0: নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী,
1: ভীমকার আর ওই ভিত্তি নারী, ভীমকার আর ওই ভিত্তি নারী,
0: লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা।

0: যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে।
1: আজ যদি নজরুল আমাদের সামনে থাকতেন তাহলে হয়তো বলতেন, ভয় পেও না, নিজের কণ্ঠকে থামাতে দিও না, কারণ বিদ্রোহ মানেই ধ্বংস নয়, বিদ্রোহ মানেই নতুন সৃষ্টি। আর সেই জন্যই আজও নজরুল আছেন আমাদের প্রতিটা প্রশ্নে, প্রতিটা প্রতিবাদে, প্রতিটা ভালোবাসায়।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন, সঙ্গে নিয়ে আপনাকে, যেখানে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু আজ বিদ্রোহী কবি নজরুল, যিনি শিখিয়েছেন স্বাধীনতা শুধু বাইরের নয়, চিন্তারও স্বাধীনতা জরুরি। যে প্রশ্ন করে, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই তো সত্যিকারের শিক্ষিত, সেই তো সত্যিকারের স্বাধীন। আজও তার কথায় আমরা খুঁজে পাই নিজের কণ্ঠস্বর। আমরা ফিরব আবারও কিছু গানের পর, আড্ডা জাংশনে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বাংলা সাহিত্য আজ যদি বিশ্ব দরবারে এতখানি সমৃদ্ধ হয়, তবে তার প্রতিটি কোণায় নজরুলের ছোঁয়া লেগে আছে। ভালোবাসা, বিদ্রোহ, মানবতা, প্রেম সবটাই তিনি আমাদের শিখিয়ে গেছেন। আজ শুধু একটাই অনুভূতি, একটাই গভীর কৃতজ্ঞতা, তবে সে একই কথা গঙ্গাজলে গঙ্গা পূজায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আমাদের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন এই পর্যন্ত। বিদ্রোহী কবির মতো আপনার মনও যেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, এই কামনায় আমি শুভায়ন বিদায় নিচ্ছি আড্ডা জাংশনের পক্ষ থেকে। অপেক্ষা মাঝে ছটা দিন, দেখা হবে আবারও আগামী সপ্তাহে। শুনতে থাকুন, ভালো থাকুন, আর মনে রাখুন আজ তাকে শুধু স্মরণ করার নয়, তাকে অনুভব করার দিন। তার কণ্ঠ থাকুক, তার আগুন থাকুক, আর আমাদের ভেতরে মানুষটা জেগে থাকুক, আর আমাদের মনের মধ্যে একটা কথাই বাজুক, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। ভালো থাকুক।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.
1: What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বাঙালিদের বিরুদ্ধে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর কিন্তু অভিযোগের অন্যতম হলো যে কোন কালে ঘি খেয়ে এখনো কিন্তু তার গন্ধ শুকিয়ে বেড়ানোর বাতিক কিন্তু বাঙালির রয়েছে। এই কথা স্বীকার করতে অস্বস্তি নেই যে নস্টালজিয়াকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অন্যদের তুলনায় বেশ কয়েক কদম কিন্তু এগিয়ে আছি। পুরনো সবই বাতিলে ফর্দে উঠিয়ে যা কিছু নতুন তাকেই মাথায় তুলে ধেই ধেই করে নাচার মানসিকতা কিন্তু অধিকাংশ বাঙালির নেই। তাই যুগের হাওয়ায় গা ভাসিয়েও প্রাচীন অনেক কিছু কিন্তু আমরা সযত্নে আঁকড়ে রাখি। সে কারণে আজও কলকাতার রাস্তায় ট্রাম আর টানা রিক্সা দেখা যায়, মাল্টিপ্লেক্সের সঙ্গে ভিড় জমে আজ পৌরে সিনেমা হলেও, এবং ঝা চকচকে ফুড কোর্টের শহরে এখনো কিন্তু টিকে থাকে অলিগলির প্রাচীন পাইস হোটেলগুলি। তো আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলবো পাইস হোটেল নিয়ে। সঙ্গে থাকুন।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি পাইস হোটেল নিয়ে। কিন্তু কলকাতার রসনা মানচিত্রে পাইস হোটেলের উদয় কিন্তু মোটামুটি 18 শতকের মাঝামাঝি। আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখা গ্রামীণ বাঙালি চাকরি জুটিয়ে মহানগরের পথে পা বাড়ালো। একসঙ্গে উচ্চশিক্ষার প্রয়োজনে দূর দূরান্ত থেকে শহরে আসতে লাগলো, মানে বিভিন্ন রকমের পড়ুয়ারা। নতুন শহরে এদের অধিকাংশেরই বাসস্থান হয়ে উঠল সেই বলতে গেলে মধ্য ও উত্তর কলকাতায় গজিয়ে ওঠা একের পর এক মেস বাড়ি। ঘর জুড়ে সারিবদ্ধ রক্তপোষে শোয়ার ব্যবস্থার, আর তাছাড়া দুবেলা উদর পূর্তির জন্য বহাল হলো রান্নার ঠাকুর, যাদের অনেকেরই মানে অনেকেই কিন্তু থাকতেন উৎকলে। শহরে গেরস্থ বাড়ির হেসেল সামলানোর কাজ ততদিনে যাদের একছত্র আধিপত্য ছিল সেটা কিন্তু ছিল এই উৎকল।

গ্রামবাসীদের। শহরে যখন দিনের দিন বা দিনের পর দিন এভাবে মেসের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন আবার আরেকটা নতুন সমস্যা দেখা দিল। কি সমস্যা সে নিয়ে কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি স্পাইস হোটেল নিয়ে। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে কলকাতা শহরে একটা সময় যখন দিনের পর দিন মেসের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিল। থাকার বন্দোবস্ত করা গেলেও বিবিধ কারণে বেশ কয়েকটি মেসে খাবারের ব্যবস্থা করা খুব চাপের হয়ে গেল। ফলে কিছু মেস বাড়ি কিন্তু রান্নার পাটটাই উঠিয়ে দিতে থাকলো। অন্যদিকে যেসব বাড়িতে রান্নার ব্যবস্থা বহাল রইল, সেখানে বহিরাগত বোর্ডারদের কেউ কেউ পরিচিতদের হাত ধরে নগদ গুণে পাত পাড়তে শুরু করলেন। কিন্তু স্থায়ী বাসিন্দাদের সামলে নতুন খদ্দেরদের চাহিদা মেটানো খুব সহজ কথা ছিল না সেই সময়। এই যখন অবস্থা, তখনই প্রয়োজন দেখা দিল পরিযায়ীদের অন্য সংস্থানের স্থায়ী সমাধানের। নতুন ব্যবসার সম্ভাবনা জরিপ করে কলকাতার বুকে কিন্তু সেই সময় গজিয়ে উঠল পর পর ভোজনশালা, যেখানে সস্তায় ভরপেট খাবার সুবন্দোবস্ত শুরু হয়ে গেল।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি পাইস হোটেল নিয়ে। বন্ধু, পাইস হোটেলের শিকড় কিন্তু লুকিয়ে রয়েছে ভ্রমণ পথিক বাঙালির সুপ্রাচীন তীর্থপথে। পর্যটনের নেশায় বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিলে মালপত্তরের তালিকায় হাঁড়ি কড়াই খুন্তি নেওয়ার রেওয়াজ কিন্তু বরাবরই চলে গেছে। কোনো মঠ মন্দির বা ধর্মশালায় রাতের আশ্রয় মিলে গেলে ছাদা খুলে বাসনপত্তর বার করে কাঠের আঁচে চাল ডাল চাপিয়ে খোরাকির ব্যবস্থা করা জানা ছিল আগেই। তীর্থযাত্রায় বাংলার বাইরে পা ফেললে বহু দুর্গম অঞ্চলে চটির ব্যবস্থা প্রাচীনকাল থেকেই কিন্তু বহাল রয়েছে, কিন্তু সেখানকার খাদ্যা অভ্যাসের মধ্যে বা সেটার সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা সহজ কথা নয়। অবাঙালি রসনায় খিদের জ্বালা মিটলেও ভেত বাঙালির তৃপ্তি কিন্তু ওই খাদা খাদ্য অভ্যাস করে হয় না। অতএব চাহিদা বুঝে দিকে দিকে কিন্তু সেই সময় গড়ে উঠেছিল বাঙালির জীব সোয়া ভাতের আস্তানা। আরও কথা হবে গানের।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
4: তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি, তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি, তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি, আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়, আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা, পরস্পর আমরা পর নই আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ, তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মাহবুব তুমি শ্যামলী, আমাদের শত্রুও সেই এক যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে, কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো, এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার, কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে। আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা সময় চাহিদা বুঝে দিকে দিকে কিন্তু গড়ে উঠেছিল বাঙালির পছন্দের ভাতের আস্তানা। হা ভাতে বঙ্গসন্তানের জঠর জ্বালা জুড়াতে আমরা দেখি যে দেশ বিদেশে ভাতের হোটেল চালু করলেন বিভিন্ন রকমের বাঙালিরাই, যাদের পিছনে দাদা বৌদি দিদি ও মাসিমাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। কলকাতার সাবেক পাইস হোটেলগুলির পাশাপাশি বঙ্গ খাদ্য সংস্কৃতি তাদের ভূমিকাও কিন্তু বেশ উল্লেখযোগ্য। সপরিবার প্রমোদ ভ্রমণ, তীর্থযাত্রা বা কর্মক্ষেত্রে বদলির ক্ষেত্রে আমরা দেখি যে ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাঙালিদের জন্য কিন্তু ভারত জুড়ে গড়ে গজিয়ে উঠেছিল অসংখ্য বোর্ডিং হাউস আর তার সঙ্গে ভারতের হোটেল। খানিকটা সেই ধারা অনুসরণ করেই পরবর্তীকালে মেসবাড়িগুলিতে চালু হয়েছিল ভাতের হোটেল। সেই সময় মাত্র 2-4 পাই খরচা করলেই সেখানে কিন্তু পেট ভর্তি খাওয়া পাওয়া যেত। আর শহরে সেই সব ভাতের হোটেল তাই কিন্তু চলতি জবানে একটা পরিচিতি লাভ করলো। সেই পরিচিতিটা লাভ করলো হচ্ছে পাইস হোটেল নামে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annotamo Thikana.

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, নগর জীবনের খরচ সামলাতে হিমশিম খাওয়া খাইদের কথা ভেবেই কিন্তু পাইস হোটেলের সামান্য খরচে পেট ভরাতে ভাত ডাল সবজির দ্বিধা যোগান থাকতো শুরু থেকেই, সঙ্গে মাছ বা মাংস নিলে একটু বাড়তি খরচা পড়ত। গ্রাহকদের ট্যাগ সুরক্ষিত রাখতে আমরা দেখি যে এইসব আদি ভোজনালয়গুলো ভালো খাবার আর যে খাবার স্বাস্থ্যসম্মত খাবার সেইটা যোগানের কিন্তু চেষ্টা করতেন। কাজের খাতিরে ঘর ছাড়া মানুষেরা যাতে হোটেলের খাবার হজম করতে না পেরে খামোখা পেটের সমস্যায় কাবু হয়ে না পড়েন, সে খেয়াল কিন্তু অবশ্যই এই ভাতের হোটেলগুলো রাখতেন সবসময়। তাই তেল মশলার কালো আতি কিন্তু এইসব খাদ্যশালায় মানে সেই সময় কিন্তু চলতো না একদমই।

0: থাকেন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাই কো ধান খেতে আর ব্যস্ততা, নাই কো আর হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের, কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, গানের পর আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, সেই কালে সামাজিক রীতি মেনে ভাত বেড়ে দেওয়া হতো কলা পাতায় এই পাইস হোটেলগুলিতে। মাটির ভারে পানীয় জলের ব্যবস্থা ছিল। কালের সঙ্গে পাঞ্জা কষে শহরের বুকে টিকে থাকা প্রাচীন এইসব ভাতের হোটেলে আজও কিন্তু সেই ধারা অনেক জায়গাতেই বজায় রয়েছে। এখানকার হেসেলে এখনও কিন্তু রান্না হয় ঘানিতে পেশা সর্ষের তেলে। প্যাকেটযুক্ত গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, অনেক জায়গায় কিন্তু ব্যবহার করা হয় হামানদিস্তা বা শিলনোড়ায় বাটা মশলা। আর মেনে চলা হয় আদিকাল থেকে চলে আসা রন্ধন প্রক্রিয়া। মাটিতে বসে খাওয়া ছিল তখনকার দিনের রেওয়াজ, যা আজও কিন্তু বহাল রয়েছে কয়েকটা এই ভাতের হোটেলে।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো প্রবাসীমন@radiobanglanet.com, PROBSIMON@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

সে অনেক বছর আগের কথা। সময়টা ছিল 1768 সাল। ইংল্যান্ডের এক নাবিক জেমস কুক বেরিয়ে পড়লেন জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, আর ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেললেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু কোথাও গিয়ে বসে থাকাটা বোধহয় তার পছন্দ ছিল না, তাই ঘোরার নেশায় আবার বেরিয়ে পড়লেন রেজলিউশন ও অ্যাডভেঞ্চার নামের দুটি জাহাজ নিয়ে। আর তারপর 1778 সালে খুঁজে পেলেন ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ। সেই থেকেই হাওয়াই দ্বীপের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সুন্দর হাওয়াই দ্বীপের কথা এতবার শুনেছি যে এবার ঠিক করে ফেললাম হাওয়াই ঘুরতেই যাব। আর প্রায় সাথে সাথেই যোগাযোগ করলাম গ্লোবের সাথে। তারপর কয়েকদিনের মধ্যেই আমার হাতে এসে গেল ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিংয়ের ডিটেলস, আর সাথে এমন একটা লোভনীয় আইটিনারি যেটা দেখার পর থেকে আমার কিছুতেই আর তর্শই ছিল না। এভাবেই একদিন এসে গেল সেই দিনটা, আমি উঠে বসলাম হাওয়াই দ্বীপে যাওয়ার ফ্লাইটে। ফ্লাইটটা আমায় নামিয়ে দিল হনুলুলু এয়ারপোর্ট। হ্যাঁ, হাওয়াই যেতে হলে আগে পৌঁছতে হয় হনুলুলুতে, দিল্লি আর টোকিও হয়ে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট হনুলুলু, আর তারপর হনুলুলু থেকে আর একটা শর্ট ডিস্টেন্স ফ্লাইট করে হাওয়াই। আমরা ঘুরবো আর শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে শুনে নেব আমার পছন্দের তিন তিনটে গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি হাওয়াই। উত্তর প্রশান্ত মহাসাগরে দারুণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের রূপের ডালি সাজিয়ে বসে আছে এই হাওয়াই দ্বীপ। আগে এই দ্বীপপুঞ্জ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত ছিল। হাওয়াই একমাত্র আমেরিকান রাষ্ট্র যা আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। নিখুঁত সমুদ্র সৈকত, আরামদায়ক ওয়েদার, রকমারি জানা অজানা সব ফুল গাছ, বিরাট উঁচু আগ্নেয়গিরি, সবুজ ঘন জঙ্গলে ঢাকা প্রকৃতি, আর তার সাথে আদিবাসীদের নাচ আর গানের এক অপূর্ব মিশ্রণ এই হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ 18টা দ্বীপ মিলে গঠিত, যা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। তবে তাদের মধ্যে 8টা দ্বীপকে প্রধান দ্বীপ হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হলো নিহাও, কাউ, উহু, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, মাউই এবং হাওয়াই দ্বীপ। আর এই হাওয়াই দ্বীপটাই এখানে বিগ আইল্যান্ড নামে পরিচিত। বিশ্বের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শনার্থী আসে ঘুরতে। এই হাওয়াই এক অদ্ভুত সুন্দর দেশ। এখানকার মূল ভাষা হলো ইংলিশ, এছাড়াও এখানে প্রচুর জাপানিজ, ফিলিপিনোজ, জার্মান এবং পর্তুগিজ রয়েছে বহু বছর ধরে। তাই এই দ্বীপে যেরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় ঠিক সেরকমই রয়েছে রকমারি সব খাবার। তবে এখানে আসলে জাপানিজ আর কোরিয়ান খাবারের পাশাপাশি এই অঞ্চলের আদিবাসী কুইজিনগুলো কিন্তু একবার ট্রাই করাটা অবশ্যই মাস্ট। শোনাবো আমার এই হাওয়াই ট্যুরের কথা, এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর এক্ষুনি ফিরে আসি, আমি ঘুরবো আমরা হাওয়াই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুত্ত।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
6: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা, পেটকাঠি চাঁদ।

তেরো রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ছাক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়।

ওই ছোড়া, আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানে রে গেমে কে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই

ਵਿੱਚ ਕੱਟ ਜਾਂਦੀ ਅਲ ਮੋਮਬਤੀ ਬੱਗਾ ਆਕਾਸ਼ ਕੁੜੀ ਦੀ ਝੱਕ ਮਾਟੀ ਤੇ ਅਬੱਗਾ ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, ওই মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে সামনের বিচ পর্যন্ত একটার সুন্দর মোরাম বিছানো রাস্তা। আমার রুমটা ফার্স্ট ফ্লোরে। রুমের জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মনটা জুড়িয়ে দিল। যাই বলুন, এই প্যাসিফিক ওশান মানে ওই প্রশান্ত মহাসাগরের কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে, মানে একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম ফিলিংস। এখানকার আবহাওয়া ভীষণ সুন্দর। এখানকার তাপমাত্রা সারা বছর 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে। শীতের কয়েক মাস খুব উঁচু অঞ্চলে যেমন মাউনা কেয়া এবং মাউনা লোয়াতে বরফ পড়তেও দেখা যায়। ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এই দ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভরশীল, তাই রকমারি ওয়াটার স্পোর্টস যেমন সাঁতার, ডাইভিং, স্নোরকেলিং, পার্ল কালেকশন, মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই। এখানে এসে একটা শব্দ প্রায় সবার মুখে শুনছি, সেটা হলো আলোহা। হাওয়াইয়ান ভাষায় আলোহা একটি অভিবাদন, ওই ওয়েলকামের মতন। ফ্রেশ হয়ে গেছি, হোটেলেই একটু পেট পুজোটাও সেরে নিয়েছি, এবার আমরা ঘুরতে বেরোব। আর তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হনোলুলু। আমরা যদিও হনোলুলুতে থাকিনি, সোজা চলে এসেছি হাওয়াই দ্বীপে, তবে অনেকেই একটা বা দুটো দিন হনোলুলুতে থেকে যান। এই দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ হল এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। আসলে পুরো অঞ্চলটাই অ্যাক্টিভ ভলক্যানো বেল্টের উপর অবস্থিত। 2018 সালের মে মাসের শুরুতে হাওয়াই দ্বীপের অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। সেই ছবি টিভিতে দেখেছিলাম। আজ আমরা চলেছি সেই অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া দেখতে। প্রায় টানা এক মাস জুড়ে চলেছিল সেই প্রকৃতির তাণ্ডব। জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসতে থাকে টকবক করা ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস। সেই সময় নাকি গোটা হাওয়াইয়ের আকাশ ঢেকে গিয়েছিল ছাই ভরা মেঘে, আর তারপর হয়েছিল সবুজ রঙা অ্যাসিড বৃষ্টি। 1983 সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝর্ণা আর তার স্রোতে প্রায় 144 স্কোয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় 14.5 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা থামল। এবার কিছুটা ঠিক আছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা

না হোক, তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর। আর আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি। ব্যাক টু ব্যাক দুটো গানের পর আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হাওয়াইয়ের কিলাওয়েয়া আগ্নেয়গিরির লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন লাভার স্রোত নেমে এসেছে নিচের দিকে। আমরা দাঁড়িয়ে আছি একটু নিচে নিরাপদ দূরত্বে। যখন লাভার স্রোত নিচে নামতে থাকে তখন তার উপরের অংশে শক্ত আস্তরণ তৈরি হয়, কিন্তু সেই আস্তরণে নিচের দিকে বয়ে চলে লাল গনগনে লাভার স্রোত। একই সাথে আস্তে আস্তে স্তর পড়ে যাওয়া কালো শুকনো লাভা সামনে এগোতে থাকে। মনে হয় যেন সিমেন্টের ব্লক, কিন্তু অনেক বেশি কালো তার রং। আর তার নিচে ধ্বংস হতে থাকে জমি। কখনো সেই স্তর ভেঙে বেরিয়ে আসে নতুন সরু ধারা। আর এই আস্তরণগুলো থেকেই বিপদের আশঙ্কা। ট্রেক করে উঠতে উঠতে যদি এই কালো স্তরের উপর ভুল করে উঠে পড়েন তাহলেই মুশকিল। যে কোনো মুহূর্তে এই স্তর ভেঙে যেতে পারে আর সোজা নিচের লাভার মধ্যে গিয়ে পড়তে হবে। তাই অভিজ্ঞ গাইড নেওয়া এখানে বাধ্যতামূলক। বাতাসে সালফার ডাইঅক্সাইড মিশে একটা ঝাঁঝালো গন্ধ, সেই হাওয়ায় বেশিক্ষণ নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কিন্তু কষ্ট হলেও চোখের সামনে প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটার জন্য সব রকম কষ্ট সহ্য করা যায়। আগ্নেয়গিরির মুখ থেকে অনেকগুলো নদী বেরিয়ে আসছে, তবে সেগুলো জল নয়, ফুটন্ত লাভার নদী। কমলা রঙের লাভা বয়ে আসছে কালো পাথরের উপর দিয়ে, আর তার জন্যেই বেশ গরম এখানকার মাটি আর হাওয়া দুটোই। এরপর আমরা চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126, অথবা +918335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: হাওয়াইতে এসে আলোহা ছাড়া আরও একটি শব্দ শুনতে পেলাম, মাহালো, মানে ধন্যবাদ। হাওয়াইয়ের মানুষরা নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন নানাভাবে, তার মধ্যে একটি এই প্রদেশকে সরকারিভাবে দ্বিভাষী ঘোষণা করা, ইংরেজি এবং হাওয়াইয়ান। আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনো লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। বিমানবন্দরে শুল্ক অধিকারী জিজ্ঞেস করেছিলেন, আমরা সঙ্গে কোনো গাছপালা বা বীজ এনেছি কিনা, কারণ বাইরে থেকে এই সব জিনিস এখানে আনলে তা স্থানীয় পরিবেশকে বিপন্ন করতে পারে। আমরা তেমন কিছু আনিনি শুনে তিনি বলেছিলেন, মাহালো। এখন আমরা চলেছি পৃথিবী বিখ্যাত ওয়াইকিকি সৈকত দেখতে। সৈকতের পাশ দিয়ে অভিজাত কালাকাওয়া অ্যাভিনিউ ও আলামোনা বুলেভার্ড, তার উপর সারি সারি নামি দামি হোটেল এবং বিখ্যাত সব আন্তর্জাতিক দোকান। ওয়াইকিকি সৈকতের বালি কিন্তু একদম সাদা, যা আনা হয়েছে অন্য জায়গা থেকে। লম্বা এই সৈকতের ধারে সার দিয়ে সাজানো ফুল গাছ, আর তার নিচে বসবার বেঞ্চ, সমুদ্রের ধার বলে নারকেল গাছও আছে। এদিকে এখন ধীরে ধীরে বিকেল হয়ে আসছে, সূর্যাস্ত দেখতে ভিড় করেছে প্রচুর পর্যটকের দল। তাকিয়ে দেখলাম নবীন থেকে প্রবীণ সব বয়সীদেরই দেখতে পাওয়া যাচ্ছে এই ভিড়ের মধ্যে। সমুদ্র তটে সেখানে ডাবের জল পাওয়া যাচ্ছে। আমার বাঙালির মন তো, তাই মনে হলো এখানে ভেলপুরি ফুচকা থাকলে দারুণ জমত। হাওয়াই তো ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: মেঘ ভাঙা রোদ্দুর, নীল নীল যে সমুদ্র, আজ থই থই।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ওয়াইকিকি সৈকতে অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথে দেখলাম জায়গায় জায়গায় নিচু মঞ্চ বেঁধে মশালের আলোয় হাওয়াইয়ান নাচ গান হচ্ছে এবং পর্যটকরাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও ভিড়ে গেলাম ওদের দলে আর পা মেলালাম দারুণ ওই নাচের তালে। হাওয়াইয়ান সঙ্গীত খুবই সুরেলা, অনেকক্ষণ সেই সব সুর তালে বিভোর হয়েছিলাম। তারপর গান শেষ হতে এক সময় হোটেলে ফিরে এলাম। রাতের ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল আবার ঘুরতে যাব নতুন এক জায়গায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চললাম পার্ল হারবার দেখতে। সেখানে পৌঁছে আমরা ঢুকে পড়লাম এক প্রেক্ষাগৃহে আর দেখলাম পার্ল হারবারের ইতিহাসের তথ্যচিত্র। 7th December 1941, সকাল 8টা নাগাদ অতর্কিতে প্রায় 200 জাপানি যুদ্ধ বিমান পার্ল হারবারের ওপর বোমা বর্ষণ করেছিল। মার্কিন নৌবাহিনীর প্রভূত ক্ষতি হয়। এর মধ্যে একটি যুদ্ধজাহাজ USS অ্যারিজোনা 1000-এরও বেশি সেনাসহ সেখানেই জলে ডুবে যায়। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ঢুকলাম মেমোরিয়াল হলে, যা নির্মিত হয়েছে সেই ডুবে যাওয়া জাহাজের উপর। এই মেমোরিয়ালের দেওয়ালে লেখা আছে সেই সব নৌসেনাদের নাম। ডুবে যাওয়া জাহাজের উপরি ভাগ জলের মাত্র কয়েক ফুট নিচে, সেই জন্য তার অনেক অংশ দেখতে পাওয়া যায় আজও। আজও ওই জাহাজ থেকে মাঝে মাঝে ভেসে ওঠে তেলের ফোঁটা, যা ছড়িয়ে যায় জলের উপর রামধনুর রঙে। এই মেমোরিয়ালকে মার্কিনরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং এর ভিতরে গির্জার মতন সাইলেন্স এবং ডিসিপ্লিনও পালন করা হয়। জাপানের এই আক্রমণের পরেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে, আর যার করুণ পরিণতি হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা প্রয়োগ। 2nd September 1945, এই পার্ল হারবারেই আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ USS মিসৌরি ডেকে জাপান সরকার মার্কিন জেনারেল ম্যাকার্থারের কাছে আত্মসমর্পণ করে। অ্যারিজোনা মেমোরিয়ালের কাছেই আছে USS বোফিন নামক ডুবোজাহাজের মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট 44টা জাহাজ ধ্বংস করে বোফিন, সেজন্য এর আরেক নাম পার্ল হারবারের প্রতিশোধ। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে মার্কিন নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন রকেট। দেখব আরও অনেক কিছু, ঘুরব হাওয়াইয়ের আনাচে কানাচে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি পর্বন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

অ্যারিজোনা মেমোরিয়াল দেখার পর ট্যুর বাসে উহাউ দ্বীপ পরিক্রমা। গাইড বলতে লাগলেন হাওয়াইয়ের ইতিহাস, ভূগোল। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেকগুলো দ্বীপ, তার মধ্যে প্রধান হল হাওয়াই, যা বিগ আইল্যান্ড বলে সমধিক পরিচিত। এছাড়াও অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, যেমন মাউই, উয়াহু, কাওয়াই, লানাই, মলোকাই, নি ইহাই ইত্যাদি আরও অনেক। হাওয়াই প্রদেশের রাজধানী হনোলুলু একটি আধুনিক শহর যা উয়াহু দ্বীপে অবস্থিত। এই শহরেই জন্ম আমেরিকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার। হাওয়াই আমেরিকার অন্তর্ভুক্ত 50তম প্রদেশ, তবে দ্বীপগুলি মিলিয়ে জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। বাসিন্দাদের মধ্যে বিভিন্ন জনজাতিক লোক ও তাদের মিশ্রণ দেখা যায়, যথা জাপানি, পলিনেশিয়া, চাইনিজ, কোরীয়, ফিলিপিনীয় প্রভৃতি। রাজা প্রথম কামেহামেহা 18th century শেষে সমস্ত হাওয়াই দ্বীপগুলির উপর আধিপত্য স্থাপন করেন। সেই রাজত্ব চলে প্রায় 100 বছর। 1893 সালে এখানকার মার্কিন ব্যবসায়ীরা আমেরিকার সরকারের সাহায্যে এই রাজবংশের শেষ রানী লিলি উকালানিকে রাজচ্যুত করেন এবং একটি তাবেদার সরকার গঠন করেন। 1959 সালে হাওয়াইকে সরকারিভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে 1993 সালে বিল ক্লিন্টন সরকার রানী লিলি উকালানিকে 100 বছর আগে রাজচ্যুত করার জন্য মার্কিন কংগ্রেসে ক্ষমা প্রস্তাব পাশ করেন। এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো হাওয়াইয়ের অনেক অনেক কথা।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যাওয়া ভালো। আর আমি তো ইতিহাস, ভূগোল সব ঘেঁটে ফেলি কোথাও বেড়াতে যাওয়ার আগে। তা এই হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি হল পর্যটন। প্রতি বছর প্রায় 70-80 লক্ষ পর্যটক আসেন এখানে বেড়াতে, তার মধ্যে প্রায় 35 লক্ষ আসেন ওয়াহুতে। তারপরই রয়েছে মাউই। বেড়াবার পক্ষে হাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই দারুণ সুন্দর। এখানে সারা দিন চলে সমুদ্রের বাতাস, তাই গরম ততটা বোঝা যায় না। তবে দূষণের মাত্রা কম বলে সূর্যালোক খুব জোরালো, তাই সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিত। পার্ল হারবারের পরে আমাদের পরবর্তী গন্তব্য ডোল কোম্পানির আনারসের বাগান। হাওয়াইয়ের জল, বায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। 19 শতাব্দীর শেষে জেমস ডোল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এখানে জমি কেনেন আর শুরু করেন আনারসের চাষ। তাকে বলা হতো পাইন অ্যাপল কিং, তার নামেই এখানকার ডোল প্লান্টেশন। পরে তিনি লানাই নামে একটা পুরো দ্বীপ কিনে সেখানে ব্যাপকভাবে আনারসের চাষ করতে লাগলেন। কালক্রমে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আনারসের ব্যবসা, যা ডোল ফুড কোম্পানি নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ওয়াহু দ্বীপের এই ডোল প্লান্টেশন একটা বড় ট্যুরিস্ট আকর্ষণ। এই আনারসের বাগান এত বড় যে তা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ট্রেন আছে, নাম তার পাইন অ্যাপল এক্সপ্রেস। আনারস যে কত রকমের হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। বাগানের মাঝে আছে গাছ দিয়ে তৈরি ভুলভুলাইয়া। আনারসের তৈরি নানা রকমের খাবার বিক্রি হয় এখানে, যেমন আইসক্রিম, শরবত, জুস, আপসাইড ডাউন কেক ইত্যাদি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at ethosservices.com.

হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর পরিমাণে ফোটে। আরও বিভিন্ন রঙের জবা দেখলাম জায়গায় জায়গায়। তবে সবচেয়ে জনপ্রিয় ফুল হল গুলঞ্চ। ভারতেও এই ফুল দেখতে পাওয়া যায়। এর ইংরেজি নাম প্লুমেরিয়া। হালকা হলুদ থেকে গাঢ় গোলাপি নানান রঙের হয়। কানের পাশে ফুল গুজে সাজা হাওয়াইয়ান মহিলাদের মধ্যে এটা একটা খুব জনপ্রিয় অভ্যাস, এবং সে কাজে গুলঞ্চ ফুলের ব্যবহারই বেশি। অবিবাহিতরা ফুল লাগান ডান কানের উপর এবং বিবাহিতরা বা কানের উপর। উহাইউ দ্বীপের উত্তর ভাগে অবস্থিত পলিনেশীয় সাংস্কৃতিক কেন্দ্রে টিকিট কেটে ঢুকতেই আমাদের গলায় পরানো হলো ফুলের মালা, যেটা এ দেশে অতিথি অভ্যর্থনা করবার বিশেষ এক প্রথা। পলিনেশিয়া বলতে প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকাকে বোঝায়, যা নিউজিল্যান্ড থেকে শুরু করে সামোয়া, তাহিতি, টঙ্গা, হাওয়াই প্রভৃতি দ্বীপগুলোকে নিয়ে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এদের অধিবাসীদের সামুদ্রিক দক্ষতার জন্য গত 1000 বছর ধরে এই দ্বীপগুলির মধ্যে নৌ যাতায়াত চালু ছিল। তার ফলে এদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও জাতিগত মিশ্রণ হয়েছে। 7টি আলাদা পলিনেশীয়, যার মধ্যে আছে মাউরি, টঙ্গা, তাহিতিয়ান, সামোয়ান প্রভৃতি জনগোষ্ঠীর এক একটি গ্রাম বানিয়ে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় এই কেন্দ্রে। প্রতিটি গোষ্ঠীর আলাদা পোশাক পরে যারা অনুষ্ঠানগুলো করেন তাদের বেশিরভাগই এখানকার বিওয়াইইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মেয়েদের কোমরে ঘাসের স্কার্ট, গলায় ফুলের মালা, কানে গুলঞ্চ ফুল এবং ঊর্ধ্বাঙ্গে দুটি নারকেল মালার বক্ষ বন্ধনী। পুরুষেরা বিবিধ যোদ্ধার সাজে ঢাল, তরোয়াল, আগুন ইত্যাদি নিয়ে যে সমস্ত খেলা দেখান সেগুলি খুবই আকর্ষক। এত তাড়াতাড়ি মানুষ যে নারকেল গাছে চড়তে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না কখনো। এই কেন্দ্রের ভিতরে একটি আইম্যাক্স থিয়েটার আছে, যেখানে দ্য লিভিং সি নামে একটি দারুণ ফিল্ম দেখলাম সমুদ্র সম্বন্ধে। নেপথ্য কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত

অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এখানে একটি বড় জলাশয় আছে যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর তৈরি প্রাচীন নৌকা প্রদর্শন করা হয়, সেগুলিতে চড়াও যায়। সর্বত্র প্রচুর ফুলের সমারোহ, সবুজ বাগান আর অঢেল খাবারের ব্যবস্থা, যার মধ্যে আছে অবশ্যই প্রচুর আনারস। হাওয়াইয়ের সঙ্গে আনারসের সম্পর্ক যেন বাঙালির সঙ্গে রসগোল্লার। সব কিছু ভালোভাবে দেখতে হলে কমপক্ষে একটা দিন পুরো লাগে। সন্ধেবেলায় বিশাল ভোজ, হাওয়াইয়ান ভাষায় ভোজকে বলে লুয়াও, রাজকীয় ভোজকে বলে আলি ই লুয়াও। তাতে বহু রকমের পদ এবং যত খুশি খাও। প্রধান পদ হলো মাটির নিচে বসানো তন্দুরের মতন উনুনে রান্না করা শুয়োরের মাংস। তারপর অডিটোরিয়ামে 2 ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হরাইজন, যাতে পলিনেশীয় সংস্কৃতিকে তুলে ধরলেন শতাধিক কলাকার, যাদের অনেকেই ওই 7টি আদি জনগোষ্ঠীর মানুষ। হুলা নাচ এখানকার বিখ্যাত, কিছুটা ধীর গতি কিন্তু অত্যন্ত লীলায়িত ও ছন্দময়। অনুষ্ঠান দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় মাঝরাত। পরের দিন বাসে চড়ে বিগ আইল্যান্ড দর্শনে বেরোলাম। কিছুক্ষণ পর বাস থামল এক সৈকতে। সৈকতটা তত ভালো নয়, কিন্তু সমুদ্রের দারুণ ঢেউ। দূরে তাকিয়ে দেখি অনেকে সার্ফিং করছে। সার্ফিং এক ধরনের জলের খেলা, যাতে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে বা শুয়ে সমুদ্রের ঢেউয়ের মাথায় চড়ে ভেসে চলা, কয়েক সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য। খেলাটি বেশ বিপজ্জনক এবং প্রচুর দক্ষতার প্রয়োজন। এরপরে গেলাম এই দ্বীপের পুনালু সৈকতে, যার বালি কালো রঙের। এই কালো বালি আসলে আগ্নেয় পাথর এবং আগ্নেয় কাঁচের গুড়ি। এই সৈকতে বড় বড় কচ্ছপরা জল থেকে ডাঙায় উঠে এসে রোদ পোয়ায়। সেখান থেকে রওনা দিয়ে দুপুর 1টা নাগাদ বাস থামলো রাস্তার ধারে এক জায়গায় লাঞ্চের জন্য। একটা পুরনো স্কুল বাসের ভেতরটাকে পাল্টে তার মধ্যে তৈরি করেছে খাবারের দোকান, সেখানেই রান্না হচ্ছে। ভীষণ ভিড়। খাবারের জন্য বিশেষ মনে রাখার মতন হলো পাশের পুকুর থেকে ধরা তাজা চিংড়ি মাছ নারকেল গুঁড়ো দিয়ে ভাজা, যা দারুণ টেস্টি। সেই সঙ্গে ভাত, অল্প ঝোল সমেত কিছু সেদ্ধ তরকারি এবং খোসা সমেত আনারসের বড় টুকরো। শামিয়ানার নিচে টেবিল বেঞ্চিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়াটা অতিরিক্ত পাওনা। এবার তো আমার দেশে ফেরার পালা। এমন জায়গা ছেড়ে ফিরতে ইচ্ছে করে না, কিন্তু ফিরতে যে হবেই। তবে সময় ও সুযোগ থাকলে এখানে আবার আসব। হ্যাঁ, আসতে আমাকে হবেই। কি আপনারও যেতে ইচ্ছে করছে হাওয়াই? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল্লা।

ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: বলো বক, আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বাঙালিদের বিরুদ্ধে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর কিন্তু অভিযোগের অন্যতম হলো যে কোন কালে ঘি খেয়ে এখনো কিন্তু তার গন্ধ শুকিয়ে বেড়ানোর বাতিক কিন্তু বাঙালির রয়েছে। এই কথা স্বীকার করতে অস্বস্তি নেই যে নস্টালজিয়াকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অন্যদের তুলনায় বেশ কয়েক কদম কিন্তু এগিয়ে আছি। পুরনো সবই বাতিলের ফর্দে উঠিয়ে যা কিছু নতুন তাকেই মাথায় তুলে ধেই ধেই করে নাচার মানসিকতা কিন্তু অধিকাংশ বাঙালির নেই। তাই যুগের হাওয়ায় গা ভাসিয়েও প্রাচীন অনেক কিছু কিন্তু আমরা সযত্নে আঁকড়ে রাখি। সে কারণে আজও কলকাতার রাস্তায় ট্রাম আর টানা রিক্সা দেখা যায়, মাল্টিপ্লেক্সের সঙ্গে ভিড় জমে আজ পৌরে সিনেমা হলেও, এবং ঝা চকচকে ফুড কোর্টের শহরে এখনো কিন্তু টিকে থাকে অলিগলির প্রাচীন পাইস হোটেলগুলি। তো আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলবো পাইস হোটেল নিয়ে। সঙ্গে থাকুন।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
2: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি পাইস হোটেল নিয়ে। কিন্তু কলকাতার রসনা মানচিত্রে পাইস হোটেলের উদয় কিন্তু মোটামুটি 18 শতকের মাঝামাঝি। আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখা গ্রামীণ বাঙালি চাকরি জুটিয়ে মহানগরের পথে পা বাড়ালো। একসঙ্গেই উচ্চশিক্ষার প্রয়োজনে দূর দূরান্ত থেকেই শহরে আসতে লাগলো মানে বিভিন্ন রকমের পড়ুয়ারা। নতুন শহরে এদের অধিকাংশেরই বাসস্থান হয়ে উঠল সেই বলতে গেলে মধ্য ও উত্তর কলকাতায় গজিয়ে ওঠা একের পর এক মেস বাড়ি। ঘর জুড়ে সারিবদ্ধ রক্তপোষে শোয়ার ব্যবস্থার, আর তাছাড়া দুবেলা উদর পূর্তির জন্য বহাল হলো রান্নার ঠাকুর, যাদের অনেকেরই মানে অনেকেই কিন্তু থাকতেন উৎকলে। শহরে গৃহস্থ বাড়ির হেসেল সামলানোর কাজ ততদিনে যাদের একছত্র আধিপত্য ছিল সেটা কিন্তু ছিল এই উৎকলবাসীদের। শহরে যখন দিনের দিন বা দিনের পর দিন এভাবে মেসের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন আবার আরেকটা নতুন সমস্যা দেখা দিল। কি সমস্যা সে নিয়ে কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি স্পাইস হোটেল নিয়ে। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে কলকাতা শহরে একটা সময় যখন দিনের পর দিন মেসের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিল। থাকার বন্দোবস্ত করা গেলেও বিবিধ কারণে বেশ কয়েকটি মেসে খাবারের ব্যবস্থা করা খুব চাপের হয়ে গেল। ফলে কিছু মেস বাড়ি কিন্তু রান্নার পাটটাই উঠিয়ে দিতে থাকলো। অন্যদিকে যেসব বাড়িতে রান্নার ব্যবস্থা বহাল রইল, সেখানে বহিরাগত বোর্ডারদের কেউ কেউ পরিচিতদের হাত ধরে নগদ গুণে পাত পাড়তে শুরু করলেন। কিন্তু স্থায়ী বাসিন্দাদের সামলে নতুন খদ্দেরদের চাহিদা মেটানো খুব সহজ কথা ছিল না সেই সময়। এই যখন অবস্থা, তখনই প্রয়োজন দেখা দিল পরিযায়ীদের অন্য সংস্থানের স্থায়ী সমাধানের। নতুন ব্যবসার সম্ভাবনা জরিপ করে কলকাতার বুকে কিন্তু সেই সময় গজিয়ে উঠল পরপর ভোজনশালা, যেখানে সস্তায় ভরপেট খাবার সুবন্দোবস্ত শুরু হয়ে গেল। বাবা!

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি পাইস হোটেল নিয়ে। বন্ধু, পাইস হোটেলের শিকড় কিন্তু লুকিয়ে রয়েছে ভ্রমণ পথিক বাঙালির সুপ্রাচীন তীর্থপথে। পর্যটনের নেশায় বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিলে মালপত্তরের তালিকায় হাঁড়ি কড়াই খুন্তি নেওয়ার রেওয়াজ কিন্তু বরাবরই চলে গেছে। কোনো মঠ মন্দির বা ধর্মশালায় রাতের আশ্রয় মিলে গেলে ছাদা খুলে বাসনপত্তর বার করে কাঠের আঁচে চাল ডাল চাপিয়ে খোরাকির ব্যবস্থা করা জানা ছিল আগেই। তীর্থযাত্রায় বাংলার বাইরে পা ফেললে বহু দুর্গম অঞ্চলে চটির ব্যবস্থা প্রাচীনকাল থেকেই কিন্তু বহাল রয়েছে, কিন্তু সেখানকার খাদ্যা অভ্যাসের মধ্যে বা সেটার সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা সহজ কথা নয়। অবাঙালির রসনায় খিদের জ্বালা মিটলেও ভেতো বাঙালির তৃপ্তি কিন্তু ওই খাদা খাদ্য অভ্যাস করে হয় না। অতএব চাহিদা বুঝে দিকে দিকে কিন্তু সেই সময় গড়ে উঠেছিল বাঙালির জীব সোয়া ভাতের আস্তানা। আরও কথা হবে গানের উপর।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি, তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি, তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি, আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা, পরস্পর আমরা পর নই আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মাহবুব তুমি শ্যামলী, আমাদের শত্রুও সেই এক যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো, এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে। আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা সময় চাহিদা বুঝে দিকে দিকে কিন্তু গড়ে উঠেছিল বাঙালির পছন্দের ভাতের আস্তানা। হা ভাতে বঙ্গ সন্তানের জঠর জ্বালা জুড়াতে আমরা দেখি যে দেশ বিদেশে ভাতের হোটেল চালু করলেন বিভিন্ন রকমের বাঙালিরাই, যাদের পিছনে দাদা বৌদি দিদি ও মাসিমাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। কলকাতার সাবেক পাইস হোটেলগুলির পাশাপাশি বঙ্গ খাদ্য সংস্কৃতি তাদের ভূমিকাও কিন্তু বেশ উল্লেখযোগ্য। সপরিবার প্রমোদ ভ্রমণ, তীর্থযাত্রা বা কর্মক্ষেত্রে বদলির ক্ষেত্রে আমরা দেখি যে ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাঙালিদের জন্য কিন্তু ভারত জুড়ে গড়ে গজিয়ে উঠেছিল অসংখ্য বোর্ডিং হাউস আর তার সঙ্গে ভারতের হোটেল। খানিকটা সেই ধারা অনুসরণ করেই পরবর্তীকালে মেস বাড়িগুলিতে চালু হয়েছিল ভাতের হোটেল। সেই সময় মাত্র 2-4 পাই খরচা করলেই সেখানে কিন্তু পেট ভর্তি খাওয়া পাওয়া যেত। আর শহরে সেই সব ভাতের হোটেল তাই কিন্তু চলতি জমানে একটা পরিচিতি লাভ করলো। সেই পরিচিতিটা লাভ করলো হচ্ছে পাইস হোটেল নামে।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annotamo Thikana.

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, নগর জীবনের খরচ সামলাতে হিমশিম খাওয়া খাইদের কথা ভেবেই কিন্তু পাইস হোটেলের সামান্য খরচে পেট ভরাতে ভাত ডাল সবজির দ্বিধা যোগান থাকতো শুরু থেকেই, সঙ্গে মাছ বা মাংস নিলে একটু বাড়তি খরচা পড়ত। গ্রাহকদের ট্যাগ সুরক্ষিত রাখতে আমরা দেখি যে এইসব আদি ভোজনালয়গুলো ভালো খাবার আর যে খাবার স্বাস্থ্যসম্মত খাবার সেইটা যোগানের কিন্তু চেষ্টা করতেন। কাজের খাতিরে ঘর ছাড়া মানুষেরা যাতে হোটেলের খাবার হজম করতে না পেরে খামোখা পেটের সমস্যায় কাবু হয়ে না পড়েন, সে খেয়াল কিন্তু অবশ্যই এই ভাতের হোটেলগুলো রাখতেন সব সময়। তাই তেল মশলার কালো আতি কিন্তু এইসব খাদ্যশালায় মানে সেই সময় কিন্তু চলতো না একদমই।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয়, যদি আবার বছর কুড়ি পরে, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাই কো ধান খেতে আর, ব্যস্ততা নাই কো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের। কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

বন্ধু, গানের পর আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, সেই কালে সামাজিক রীতি মেনে ভাত বেড়ে দেওয়া হতো কলা পাতায় এই পাইস হোটেলগুলিতে। মাটির ভারে পানীয় জলের ব্যবস্থা ছিল। কালের সঙ্গে পাঞ্জা কষে শহরের বুকে টিকে থাকা প্রাচীন এইসব ভাতের হোটেলে আজও কিন্তু সেই ধারা অনেক জায়গাতেই বজায় রয়েছে। এখানকার হেসেলে এখনো কিন্তু রান্না হয় ঘানিতে পেশা সর্ষের তেলে, প্যাকেটযুক্ত বজায় রয়েছে। এখানকার হেসেলে এখনো কিন্তু রান্না হয় ঘানিতে পেশা সর্ষের তেলে

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সব

0: সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো প্রবাসীমন@radiobanglanet.com, PROBASIMON@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ার করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

সে অনেক বছর আগের কথা। সময়টা ছিল 1768 সাল। ইংল্যান্ডের এক নাবিক জেমস কুক বেরিয়ে পড়লেন জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, আর ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেললেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু কোথাও গিয়ে বসে থাকাটা বোধহয় তার পছন্দ ছিল না, তাই ঘোরার নেশায় আবার বেরিয়ে পড়লেন রেজলিউশন ও অ্যাডভেঞ্চার নামের দুটি জাহাজ নিয়ে। আর তারপর 1778 সালে খুঁজে পেলেন ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ। সেই থেকেই হাওয়াই দ্বীপের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সুন্দর হাওয়াই দ্বীপের কথা এতবার শুনেছি যে এবার ঠিক করে ফেললাম হাওয়াই ঘুরতেই যাব। আর প্রায় সাথে সাথেই যোগাযোগ করলাম গ্লোবের সাথে। তারপর কয়েকদিনের মধ্যেই আমার হাতে এসে গেল ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিংয়ের ডিটেলস, আর সাথে এমন একটা লোভনীয় আইটিনারি যেটা দেখার পর থেকে আমার কিছুতেই আর তর্ষই ছিল না। এভাবেই একদিন এসে গেল সেই দিনটা, আমি উঠে বসলাম হাওয়াই দ্বীপে যাওয়ার ফ্লাইটে। ফ্লাইটটা আমায় নামিয়ে দিল হনুলুলু এয়ারপোর্ট। হ্যাঁ, হাওয়াই যেতে হলে আগে পৌঁছতে হয় হনুলুলুতে, দিল্লি আর টোকিও হয়ে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট হনুলুলু, আর তারপর হনুলুলু থেকে আর একটা শর্ট ডিস্টেন্স ফ্লাইট করে হাওয়াই। আমরা ঘুরবো আর শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে শুনে নেব আমার পছন্দের তিন তিনটে গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি হাওয়াই। উত্তর প্রশান্ত মহাসাগরে দারুণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের রূপের ডালি সাজিয়ে বসে আছে এই হাওয়াই দ্বীপ। আগে এই দ্বীপপুঞ্জ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত ছিল। হাওয়াই একমাত্র আমেরিকান রাষ্ট্র যা আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। নিখুঁত সমুদ্র সৈকত, আরামদায়ক ওয়েদার, রকমারি জানা অজানা সব ফুল গাছ, বিরাট উঁচু আগ্নেয়গিরি, সবুজ ঘন জঙ্গলে ঢাকা প্রকৃতি, আর তার সাথে আদিবাসীদের নাচ আর গানের এক অপূর্ব মিশ্রণ এই হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ 18টা দ্বীপ মিলে গঠিত, যা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। তবে তাদের মধ্যে 8টা দ্বীপকে প্রধান দ্বীপ হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হলো নিহাও, কাউ, উহু, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, মাউই এবং হাওয়াই দ্বীপ। আর এই হাওয়াই দ্বীপটাই এখানে বিগ আইল্যান্ড নামে পরিচিত। বিশ্বের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শনার্থী আসে ঘুরতে। এই হাওয়াই এক অদ্ভুত সুন্দর দেশ। এখানকার মূল ভাষা হলো ইংলিশ, এছাড়াও এখানে প্রচুর জাপানিজ, ফিলিপিনোজ, জার্মান এবং পর্তুগিজ রয়েছে বহু বছর ধরে। তাই এই দ্বীপে যেরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, ঠিক সেরকমই রয়েছে রকমারি সব খাবার। তবে এখানে আসলে জাপানিজ আর কোরিয়ান খাবারের পাশাপাশি এই অঞ্চলের আদিবাসী কুইজিনগুলো কিন্তু একবার ট্রাই করাটা অবশ্যই মাস্ট। শোনাবো আমার এই হাওয়াই ট্যুরের কথা, এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর এক্ষুনি ফিরে আসি, আমি ঘুরবো আমরা হাওয়াই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
6: পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাঠি

রিকশা চালাচ্ছে, আকাশে ঘড়ির ছাক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তার বড় জোর চোদ্দ, রিকশা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়।

আছে। ওই ছোঁড়া আরে ওই ছোঁড়া মল যা আটটা তো তোর কি সবার বাবুটি দানে রে গেমেকে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায় ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে, এ কিশোর পারবে কি এই বোঝা টানতে।

ਵਿੱਚ ਕੱਟ ਜਾਂਦੀ ਅਲ ਮੋਮਬਤੀ ਬੱਗਾ ਆਕਾਸ਼ ਕੁੜੀ ਦੀ ਝੱਕ ਮਾਕੀ ਤੇ ਆ ਬੱਗਾ ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, ওই মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে সামনের বিচ পর্যন্ত একটার সুন্দর মোরাম বিছানো রাস্তা। আমার রুমটা ফার্স্ট ফ্লোরে। রুমের জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মনটা জুড়িয়ে দিল। যাই বলুন, এই প্যাসিফিক ওশান মানে ওই প্রশান্ত মহাসাগরের কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে, মানে একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম ফিলিংস। এখানকার আবহাওয়া ভীষণ সুন্দর। এখানকার তাপমাত্রা সারা বছর 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে। শীতের কয়েক মাস খুব উঁচু অঞ্চলে যেমন মাউনা কেয়া এবং মাউনা লোয়াতে বরফ পড়তেও দেখা যায়। ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এই দ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভরশীল, তাই রকমারি ওয়াটার স্পোর্টস যেমন সাঁতার, ডাইভিং, স্নোরকেলিং, পার্ল কালেকশন, মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই। এখানে এসে একটা শব্দ প্রায় সবার মুখে শুনছি, সেটা হলো আলোহা। হাওয়াইয়ান ভাষায় আলোহা একটি অভিবাদন, ওই ওয়েলকামের মতন। ফ্রেশ হয়ে গেছি, হোটেলেই একটু পেট পুজোটাও সেরে নিয়েছি, এবার আমরা ঘুরতে বেরোব। আর তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হনোলুলু। আমরা যদিও হনোলুলুতে থাকিনি, সোজা চলে এসেছি হাওয়াই দ্বীপে, তবে অনেকেই একটা বা দুটো দিন হনোলুলুতে থেকে যান। এই দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ হল এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। আসলে পুরো অঞ্চলটাই অ্যাক্টিভ ভলক্যানো বেল্টের উপর অবস্থিত। 2018 সালের মে মাসের শুরুতে হাওয়াই দ্বীপের অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। সেই ছবি টিভিতে দেখেছিলাম। আজ আমরা চলেছি সেই অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া দেখতে। প্রায় টানা এক মাস জুড়ে চলেছিল সেই প্রকৃতির তাণ্ডব। জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসতে থাকে টকবক করা ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস। সেই সময় নাকি গোটা হাওয়াইয়ের আকাশ ঢেকে গিয়েছিল ছাই ভরা মেঘে, আর তারপর হয়েছিল সবুজ রঙা অ্যাসিড বৃষ্টি। 1983 সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝর্ণা আর তার স্রোতে প্রায় 144 স্কোয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় 14.5 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা থামল। এবার কিছুটা ট্রেক করে উপরে ওঠার পালা। যদিও কতটা কাছে যেতে পারবো সেটা কিন্তু এখনও জানি না। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক চারিদিকে ছড়িয়ে আছে। ট্রেকটা খুব একটা কঠিন নয়, তবে আমাদের গাইড যেন বড্ড সাবধানে নিয়ে চলেছে আমাদের। এই সহজ ট্রেকে এত সাবধানতা কেন সেটা ভাবছেন তো? জানাবো তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর। আর আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হাওয়াইয়ের কিলাওয়েয়া আগ্নেয়গিরির লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন লাভার স্রোত নেমে এসেছে নিচের দিকে। আমরা দাঁড়িয়ে আছি একটু নিচে নিরাপদ দূরত্বে। যখন লাভার স্রোত নিচে নামতে থাকে তখন তার উপরের অংশে শক্ত আস্তরণ তৈরি হয়, কিন্তু সেই আস্তরণে নিচের দিকে বয়ে চলে লাল গনগনে লাভার স্রোত। একই সাথে আস্তে আস্তে স্তর পড়ে যাওয়া কালো শুকনো লাভা সামনে এগোতে থাকে। মনে হয় যেন সিমেন্টের ব্লক, কিন্তু অনেক বেশি কালো তার রং। আর তার নিচে ধ্বংস হতে থাকে জমি। কখনো সেই স্তর ভেঙে বেরিয়ে আসে নতুন সরু ধারা, আর এই আস্তরণগুলো থেকেই বিপদের আশঙ্কা। ট্রেক করে উঠতে উঠতে যদি এই কালো স্তরের উপর ভুল করে উঠে পড়েন তাহলেই মুশকিল। যে কোনো মুহূর্তে এই স্তর ভেঙে যেতে পারে আর সোজা নিচের লাভার মধ্যে গিয়ে পড়তে হবে, তাই অভিজ্ঞ গাইড নেওয়া এখানে বাধ্যতামূলক। বাতাসে সালফার ডাইঅক্সাইড মিশে একটা ঝাঁঝালো গন্ধ, সেই হাওয়ায় বেশিক্ষণ নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কিন্তু কষ্ট হলেও চোখের সামনে প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটার জন্য সব রকম কষ্ট সহ্য করা যায়। আগ্নেয়গিরির মুখ থেকে অনেকগুলো নদী বেরিয়ে আসছে, তবে সেগুলো জল নয়, ফুটন্ত লাভার নদী। কমলা রঙের লাভা বয়ে আসছে কালো পাথরের উপর দিয়ে, আর তার জন্যেই বেশ গরম এখানকার মাটি আর হাওয়া দুটোই। এরপর আমরা চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126, অথবা +918335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: হাওয়াইতে এসে আলোহা ছাড়া আরও একটি শব্দ শুনতে পেলাম, মাহালো, মানে ধন্যবাদ। হাওয়াইয়ের মানুষরা নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন নানাভাবে, তার মধ্যে একটি এই প্রদেশকে সরকারিভাবে দ্বিভাষী ঘোষণা করা, ইংরেজি এবং হাওয়াইয়ান। আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনো লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। বিমানবন্দরে শুল্ক অধিকারী জিজ্ঞেস করেছিলেন, আমরা সঙ্গে কোনো গাছপালা বা বীজ এনেছি কিনা, কারণ বাইরে থেকে এই সব জিনিস এখানে আনলে তা স্থানীয় পরিবেশকে বিপন্ন করতে পারে। আমরা তেমন কিছু আনিনি শুনে তিনি বলেছিলেন, মাহালো। এখন আমরা চলেছি পৃথিবী বিখ্যাত ওয়াইকিকি সৈকত দেখতে। সৈকতের পাশ দিয়ে অভিজাত কালাকাওয়া অ্যাভিনিউ ও আলামোনা বুলেভার্ড, তার উপর সারি সারি নামি দামি হোটেল এবং বিখ্যাত সব আন্তর্জাতিক দোকান। ওয়াইকিকি সৈকতের বালি কিন্তু একদম সাদা, যা আনা হয়েছে অন্য জায়গা থেকে। লম্বা এই সৈকতের ধারে সার দিয়ে সাজানো ফুল গাছ আর তার নিচে বসবার বেঞ্চ, সমুদ্রের ধার বলে নারকেল গাছও আছে। এদিকে এখন ধীরে ধীরে বিকেল হয়ে আসছে, সূর্যাস্ত দেখতে ভিড় করেছে প্রচুর পর্যটকের দল। তাকিয়ে দেখলাম নবীন থেকে প্রবীণ সব বয়সীদেরই দেখতে পাওয়া যাচ্ছে এই ভিড়ের মধ্যে। সমুদ্র তটে সেখানে ডাবের জল পাওয়া যাচ্ছে। আমার বাঙালির মন তো, তাই মনে হলো এখানে ভেলপুরি ফুচকা থাকলে দারুণ জমত। হাওয়াই তো ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: মেঘ ভাঙার উত্তর, নীল নীলছে সমুদ্র,

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। ওয়াইকিকি সৈকতে অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথে দেখলাম জায়গায় জায়গায় নিচু মঞ্চ বেঁধে মশালের আলোয় হাওয়াইয়ান নাচ গান হচ্ছে এবং পর্যটকরাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও ভিড়ে গেলাম ওদের দলে আর পা মেলালাম দারুণ ওই নাচের তালে। হাওয়াইয়ান সঙ্গীত খুবই সুরেলা, অনেকক্ষণ সেই সব সুর তালে বিভোর হয়েছিলাম। তারপর গান শেষ হতে এক সময় হোটেলে ফিরে এলাম। রাতের ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল আবার ঘুরতে যাব নতুন এক জায়গায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চললাম পার্ল হারবার দেখতে। সেখানে পৌঁছে আমরা ঢুকে পড়লাম এক প্রেক্ষাগৃহে আর দেখলাম পার্ল হারবারের ইতিহাসের তথ্যচিত্র। 7th December 1941, সকাল 8টা নাগাদ অতর্কিতে প্রায় 200 জাপানি যুদ্ধ বিমান পার্ল হারবারের উপর বোমা বর্ষণ করেছিল। মার্কিন নৌবাহিনীর প্রভূত ক্ষতি হয়। এর মধ্যে একটি যুদ্ধজাহাজ USS অ্যারিজোনা 1000-এরও বেশি সেনাসহ সেখানেই জলে ডুবে যায়। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ঢুকলাম মেমোরিয়াল হলে, যা নির্মিত হয়েছে সেই ডুবে যাওয়া জাহাজের উপর। এই মেমোরিয়ালের দেওয়ালে লেখা আছে সেই সব নৌসেনাদের নাম। ডুবে যাওয়া জাহাজের উপরি ভাগ জলের মাত্র কয়েক ফুট নিচে, সেই জন্য তার অনেক অংশ দেখতে পাওয়া যায় আজও। আজও ওই জাহাজ থেকে মাঝে মাঝে ভেসে ওঠে তেলের ফোঁটা, যা ছড়িয়ে যায় জলের উপর রামধনুর রঙে। এই মেমোরিয়ালকে মার্কিনরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং এর ভিতরে গির্জার মতন সাইলেন্স এবং ডিসিপ্লিনও পালন করা হয়। জাপানের এই আক্রমণের পরেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে, আর যার করুণ পরিণতি হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা প্রয়োগ। 2nd September 1945, এই পার্ল হারবারে আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ USS মিসৌরির ডেকে জাপান সরকার মার্কিন জেনারেল ম্যাকার্থারের কাছে আত্মসমর্পণ করে। অ্যারিজোনা মেমোরিয়ালের কাছেই আছে USS বোফিন নামক ডুবোজাহাজের মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট 44টা জাহাজ ধ্বংস করে বোফিন, সেজন্য এর আরেক নাম পার্ল হারবারের প্রতিশোধ। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে মার্কিন নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন রকেট। দেখব আরও অনেক কিছু, ঘুরব হাওয়াইয়ের আনাচে কানাচে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্নাদি থেকে শুরু করে লুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িতে মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গান ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ।

অ্যারিজোনা মেমোরিয়াল দেখার পর ট্যুর বাসে ওহাও দ্বীপ পরিক্রমা। গাইড বলতে লাগলেন হাওয়াইয়ের ইতিহাস, ভূগোল। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেকগুলো দ্বীপ, তার মধ্যে প্রধান হল হাওয়াই, যা বিগ আইল্যান্ড বলে সমধিক পরিচিত। এছাড়াও অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, যেমন মাউই, ওয়াহু, কাওয়াই, লানাই, মলোকাই, নি ইহাই ইত্যাদি আরও অনেক। হাওয়াই প্রদেশের রাজধানী হনোলুলু একটি আধুনিক শহর যা ওয়াহু দ্বীপে অবস্থিত। এই শহরেই জন্ম আমেরিকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার। হাওয়াই আমেরিকার অন্তর্ভুক্ত 50তম প্রদেশ, তবে দ্বীপগুলি মিলিয়ে জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। বাসিন্দাদের মধ্যে বিভিন্ন জনজাতিক লোক ও তাদের মিশ্রণ দেখা যায়, যথা জাপানি, পলিনেশিয়া, চাইনিজ, কোরীয়, ফিলিপিনীয় প্রভৃতি। রাজা প্রথম কামেহামেহা 18th century শেষে সমস্ত হাওয়াই দ্বীপগুলির উপর আধিপত্য স্থাপন করেন। সেই রাজত্ব চলে প্রায় 100 বছর। 1893 সালে এখানকার মার্কিন ব্যবসায়ীরা আমেরিকার সরকারের সাহায্যে এই রাজবংশের শেষ রানী লিলি ও কালানিকে রাজচ্যুত করেন এবং একটি তাবেদার সরকার গঠন করেন। 1959 সালে হাওয়াইকে সরকারিভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে 1993 সালে বিল ক্লিন্টন সরকার রানী লিলি ও কালানিকে 100 বছর আগে রাজচ্যুত করার জন্য মার্কিন কংগ্রেসে ক্ষমা প্রস্তাব পাশ করেন। এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো হাওয়াইয়ের অনেক অনেক কথা।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যাওয়া ভালো। আর আমি তো ইতিহাস, ভূগোল সব খেটে ফেলি কোথাও বেড়াতে যাওয়ার আগে। তা এই হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি হলো পর্যটন। প্রতি বছর প্রায় 70-80 লক্ষ পর্যটক আসেন এখানে বেড়াতে, তার মধ্যে প্রায় 35 লক্ষ আসেন ওয়াহুতে। তারপরই রয়েছে মাউই। বেড়াবার পক্ষে হাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই দারুণ সুন্দর। এখানে সারা দিন চলে সমুদ্রের বাতাস, তাই গরম ততটা বোঝা যায় না। তবে দূষণের মাত্রা কম বলে সূর্যালোক খুব জোরালো, তাই সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিত। পার্ল হারবারের পরে আমাদের পরবর্তী গন্তব্য ডোল কোম্পানির আনারসের বাগান। হাওয়াইয়ের জল, বায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। 19 শতাব্দীর শেষে জেমস ডোল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এখানে জমি কেনেন আর শুরু করেন আনারসের চাষ। তাকে বলা হতো পাইন অ্যাপল কিং, তার নামেই এখানকার ডোল প্লান্টেশন। পরে তিনি লানাই নামে একটা পুরো দ্বীপ কিনে সেখানে ব্যাপকভাবে আনারসের চাষ করতে লাগলেন। কালক্রমে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আনারসের ব্যবসা, যা ডোল ফুড কোম্পানি নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ওয়াহু দ্বীপের এই ডোল প্লান্টেশন একটা বড় ট্যুরিস্ট আকর্ষণ। এই আনারসের বাগান এত বড় যে তা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ট্রেন আছে, নাম তার পাইন অ্যাপল এক্সপ্রেস। আনারস যে কত রকমের হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। বাগানের মাঝে আছে গাছ দিয়ে তৈরি ভুলভুলাইয়া। আনারসের তৈরি নানা রকমের খাবার বিক্রি হয় এখানে, যেমন আইসক্রিম, শরবত, জুস, আপসাইড ডাউন কেক ইত্যাদি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর পরিমাণে ফোটে। আরও বিভিন্ন রঙের জবা দেখলাম জায়গায় জায়গায়। তবে সবচেয়ে জনপ্রিয় ফুল হল গুলঞ্চ। ভারতেও এই ফুল দেখতে পাওয়া যায়। এর ইংরেজি নাম প্লুমেরিয়া। হালকা হলুদ থেকে গাঢ় গোলাপি নানান রঙের হয়। কানের পাশে ফুল গুজে সাজা হাওয়াইয়ান মহিলাদের মধ্যে এটা একটা খুব জনপ্রিয় অভ্যাস, এবং সে কাজে গুলঞ্চ ফুলের ব্যবহারই বেশি। অবিবাহিতরা ফুল লাগান ডান কানের উপর এবং বিবাহিতরা বাঁ কানের উপর। উহাইউ দ্বীপের উত্তর ভাগে অবস্থিত পলিনেশীয় সাংস্কৃতিক কেন্দ্রে টিকিট কেটে ঢুকতেই আমাদের গলায় পরানো হলো ফুলের মালা, যেটা এ দেশে অতিথি অভ্যর্থনা করবার বিশেষ এক প্রথা। পলিনেশিয়া বলতে প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকাকে বোঝায়, যা নিউজিল্যান্ড থেকে শুরু করে সামোয়া, তাহিতি, টঙ্গা, হাওয়াই প্রভৃতি দ্বীপগুলোকে নিয়ে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এদের অধিবাসীদের সামুদ্রিক দক্ষতার জন্য গত 1000 বছর ধরে এই দ্বীপগুলির মধ্যে নৌ যাতায়াত চালু ছিল। তার ফলে এদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও জাতিগত মিশ্রণ হয়েছে। 7টি আলাদা পলিনেশীয়, যার মধ্যে আছে মাউরি, টঙ্গা, তাহিতিয়ান, সামোয়ান প্রভৃতি জনগোষ্ঠীর এক একটি গ্রাম বানিয়ে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় এই কেন্দ্রে। প্রতিটি গোষ্ঠীর আলাদা পোশাক পরে যারা অনুষ্ঠানগুলো করেন, তাদের বেশিরভাগই এখানকার বিওয়াইইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মেয়েদের কোমরে ঘাসের স্কার্ট, গলায় ফুলের মালা, কানে গুলঞ্চ ফুল এবং ঊর্ধ্বাঙ্গে 2টি নারকেল মালার বক্ষ বন্ধনী। পুরুষেরা বিবিধ যোদ্ধার সাজে ঢাল, তরোয়াল, আগুন ইত্যাদি নিয়ে যে সমস্ত খেলা দেখান, সেগুলি খুবই আকর্ষক। এত তাড়াতাড়ি মানুষ যে নারকেল গাছে চড়তে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না কখনো। এই কেন্দ্রের ভিতরে একটি আইম্যাক্স থিয়েটার আছে, যেখানে দ্য লিভিং সি নামে একটি দারুণ ফিল্ম দেখলাম সমুদ্র সম্বন্ধে। নেপথ্য কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এখানে একটি বড় জলাশয় আছে, যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর তৈরি প্রাচীন নৌকা প্রদর্শন করা হয়, সেগুলিতে চড়াও যায়। সর্বত্র প্রচুর ফুলের সমারোহ, সবুজ বাগান আর অঢেল খাবারের ব্যবস্থা, যার মধ্যে আছে অবশ্যই প্রচুর আনারস। হাওয়াইয়ের সঙ্গে আনারসের সম্পর্ক যেন বাঙালির সঙ্গে রসগোল্লার। সব কিছু ভালোভাবে দেখতে হলে কমপক্ষে একটা দিন পুরো লাগে। সন্ধেবেলায় বিশাল ভোজ, হাওয়াইয়ান ভাষায় ভোজকে বলে লুয়াও, রাজকীয় ভোজকে বলে আলি ই লুয়াও। তাতে বহু রকমের পদ এবং যত খুশি খাও। প্রধান পদ হল মাটির নিচে বসানো তন্দুরের মতন উনুনে রান্না করা শুয়োরের মাংস। তারপর অডিটোরিয়ামে 2 ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হরাইজন, যাতে পলিনেশীয় সংস্কৃতিকে তুলে ধরলেন শতাধিক কলাকার, যাদের অনেকেই ওই 7টি আদি জনগোষ্ঠীর মানুষ। হুলা নাচ এখানকার বিখ্যাত, কিছুটা ধীর গতি কিন্তু অত্যন্ত লীলায়িত ও ছন্দময়।

অনুষ্ঠান দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় মাঝরাত। পরের দিন বাসে চড়ে বিগ আইল্যান্ড দর্শনে বেরোলাম। কিছুক্ষণ পর বাস থামল এক সৈকতে। সৈকতটা তত ভালো নয়, কিন্তু সমুদ্রের দারুণ ঢেউ। দূরে তাকিয়ে দেখি অনেকে সার্ফিং করছে। সার্ফিং এক ধরনের জলের খেলা, যাতে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে বা শুয়ে সমুদ্রের ঢেউয়ের মাথায় চড়ে ভেসে চলা কয়েক সেকেন্ড বা এক দু মিনিটের জন্য। খেলাটি বেশ বিপজ্জনক এবং প্রচুর দক্ষতার প্রয়োজন। এরপরে গেলাম এই দ্বীপের পুনালু সৈকতে, যার বালি কালো রঙের। এই কালো বালি আসলে আগ্নেয় পাথর এবং আগ্নেয় কাঁচের গুড়ি। এই সৈকতে বড় বড় কচ্ছপরা জল থেকে ডাঙায় উঠে এসে রোদ পোয়ায়। সেখান থেকে রওনা দিয়ে দুপুর একটা নাগাদ বাস থামল রাস্তার ধারে এক জায়গায় লাঞ্চের জন্য। একটা পুরনো স্কুল বাসের ভেতরটাকে পাল্টে তার মধ্যে তৈরি করেছে খাবারের দোকান, সেখানেই রান্না হচ্ছে। ভীষণ ভিড়। খাবারের জন্য বিশেষ মনে রাখার মতন হলো পাশের পুকুর থেকে ধরা তাজা চিংড়ি মাছ নারকেল গুঁড়ো দিয়ে ভাজা, যা দারুণ টেস্টি। সেই সঙ্গে ভাত, অল্প ঝোল সমেত কিছু সেদ্ধ তরকারি এবং খোসা সমেত আনারসের বড় টুকরো। শামিয়ানা নিচে টেবিল বেঞ্চিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়াটা অতিরিক্ত পাওনা। এবার তো আমার দেশে ফেরার পালা। এমন জায়গা ছেড়ে ফিরতে ইচ্ছে করে না, কিন্তু ফিরতে যে হবেই। তবে সময় ও সুযোগ থাকলে এখানে আবার আসব। হ্যাঁ, আসতে আমাকে হবেই। কি আপনারও যেতে ইচ্ছে করছে হাওয়াই? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall.

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের

ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বে চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
4: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
4: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।

তো গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বাঙালিদের বিরুদ্ধে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর কিন্তু অভিযোগের অন্যতম হলো যে কোন কালে ঘি খেয়ে এখনো কিন্তু তার গন্ধ শুকিয়ে বেড়ানোর বাতিক কিন্তু বাঙালির রয়েছে। এই কথা স্বীকার করতে অস্বস্তি নেই যে নস্টালজিয়াকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অন্যদের তুলনায় বেশ কয়েক কদম কিন্তু এগিয়ে আছি। পুরনো সবই বাতিলে ফর্দে উঠিয়ে যা কিছু নতুন তাকেই মাথায় তুলে ধেই ধেই করে নাচার মানসিকতা কিন্তু অধিকাংশ বাঙালির নেই। তাই যুগের হাওয়ায় গা ভাসিয়েও প্রাচীন অনেক কিছু কিন্তু আমরা সযত্নে আঁকড়ে রাখি। সে কারণে আজও কলকাতার রাস্তায় ট্রাম আর টানা রিক্সা দেখা যায়, মাল্টিপ্লেক্সের সঙ্গে ভিড় জমে আর পৌরে সিনেমা হলেও, এবং ঝা চকচকে ফুড কোর্টের শহরে এখনো কিন্তু টিকে থাকে অলিগলির প্রাচীন পাইস হোটেলগুলি। তো আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলবো পাইস হোটেল নিয়ে, সঙ্গে থাকুন।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

একজন প্রবাসী মন অনুষ্ঠান সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি পাইস হোটেল নিয়ে। কিন্তু কলকাতার রসনা মানচিত্রে পাইস হোটেলের উদয় কিন্তু মোটামুটি 18 শতকের মাঝামাঝি। আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখা গ্রামীণ বাঙালি চাকরি জুটিয়ে মহানগরের পথে পা বাড়ালো। একসঙ্গেই উচ্চশিক্ষার প্রয়োজনে দূর দূরান্ত থেকেই শহরে আসতে লাগলো মানে বিভিন্ন রকমের পড়ুয়ারা। নতুন শহরে এদের অধিকাংশেরই বাসস্থান হয়ে উঠল সেই বলতে গেলে মধ্য ও উত্তর কলকাতায় গজিয়ে ওঠা একের পর এক মেস বাড়ি। ঘর জুড়ে সারিবদ্ধ রক্তপোষে শোয়ার ব্যবস্থার, আর তাছাড়া দুবেলা উদর পূর্তির জন্য বহাল হলো রান্নার ঠাকুর, যাদের অনেকেরই মানে অনেকেই কিন্তু থাকতেন উৎকলে। শহরে গেরস্থ বাড়ির হেসেল সামলানোর কাজ ততদিনে যাদের একছত্র আধিপত্য ছিল সেটা কিন্তু ছিল এই উৎকলবাসীদের। শহরে যখন দিনের দিন বা দিনের পর দিন এভাবে মেসের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন আবার আরেকটা নতুন সমস্যা দেখা দিল। কি সমস্যা সে নিয়ে কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি স্পাইস হোটেল নিয়ে। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে কলকাতা শহরে একটা সময় যখন দিনের পর দিন মেসের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিল। থাকার বন্দোবস্ত করা গেলেও বিবিধ কারণে বেশ কয়েকটি মেসে খাবারের ব্যবস্থা করা খুব চাপের হয়ে গেল। ফলে কিছু মেস বাড়ি কিন্তু রান্নার পাটটাই উঠিয়ে দিতে থাকলো। অন্যদিকে যেসব বাড়িতে রান্নার ব্যবস্থা বহাল রইল, সেখানে বহিরাগত বোর্ডারদের কেউ কেউ পরিচিতদের হাত ধরে নগদ গুণে পাত পাড়তে শুরু করলেন। কিন্তু স্থায়ী বাসিন্দাদের সামলে নতুন খদ্দেরদের চাহিদা মেটানো খুব সহজ কথা ছিল না সেই সময়। এই যখন অবস্থা, তখনই প্রয়োজন দেখা দিল পরিযায়ীদের অন্য সংস্থানের স্থায়ী সমাধানের। নতুন ব্যবসার সম্ভাবনা জরিপ করে কলকাতার বুকে কিন্তু সেই সময় গজিয়ে উঠল পর পর ভোজনশালা, যেখানে সস্তায় ভরপেট খাবার সুবন্দোবস্ত শুরু হয়ে গেল।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি পাইস হোটেল নিয়ে। বন্ধু, পাইস হোটেলের শিকড় কিন্তু লুকিয়ে রয়েছে ভ্রমণ পথিক বাঙালির সুপ্রাচীন তীর্থপথে। পর্যটনের নেশায় বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিলে মালপত্তরের তালিকায় হাঁড়ি কড়াই খুন্তি নেওয়ার রেওয়াজ কিন্তু বরাবরই চলে গেছে। কোনো মঠ মন্দির বা ধর্মশালায় রাতের আশ্রয় মিলে গেলে ছাদা খুলে বাসনপত্তর বার করে কাঠের আঁচে চাল ডাল চাপিয়ে খোরাকির ব্যবস্থা করা জানা ছিল আগেই। তীর্থযাত্রায় বাংলার বাইরে পা ফেললে বহু দুর্গম অঞ্চলে চটির ব্যবস্থা প্রাচীনকাল থেকেই কিন্তু বহাল রয়েছে, কিন্তু সেখানকার খাদ্যা অভ্যাসের মধ্যে বা সেটার সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা সহজ কথা নয়। অবাঙালির রসনায় খিদের জ্বালা মিটলেও ভেতো বাঙালির তৃপ্তি কিন্তু ওই খাদা খাদ্য অভ্যাস করে হয় না। অতএব চাহিদা বুঝে দিকে দিকে কিন্তু সেই সময় গড়ে উঠেছিল বাঙালির জীব সোয়া ভাতের আস্তানা। আরও কথা হবে গানের।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি, তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি, তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি, আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়, আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা, পরস্পর আমরা পর নই আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ, তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মাহবুব তুমি শ্যামলী, আমাদের শত্রুও সেই এক যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে, কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন, তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো, এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার, কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে, আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা সময় চাহিদা বুঝে দিকে দিকে কিন্তু গড়ে উঠেছিল বাঙালির পছন্দের ভাতের আস্তানা। হা ভাতে বঙ্গসন্তানের জঠর জ্বালা জুড়াতে আমরা দেখি যে দেশ বিদেশে ভাতের হোটেল চালু করলেন বিভিন্ন রকমের বাঙালিরাই, যাদের পিছনে দাদা বৌদি দিদি ও মাসিমাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। কলকাতার সাবেক পাইস হোটেলগুলির পাশাপাশি বঙ্গ খাদ্য সংস্কৃতি তাদের ভূমিকাও কিন্তু বেশ উল্লেখযোগ্য। সপরিবার প্রমোদ ভ্রমণ, তীর্থযাত্রা বা কর্মক্ষেত্রে বদলির ক্ষেত্রে আমরা দেখি যে ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাঙালিদের জন্য কিন্তু ভারত জুড়ে গড়ে গজিয়ে উঠেছিল অসংখ্য বোর্ডিং হাউস আর তার সঙ্গে ভারতের হোটেল। খানিকটা সেই ধারা অনুসরণ করেই পরবর্তীকালে মেসবাড়িগুলিতে চালু হয়েছিল ভাতের হোটেল। সেই সময় মাত্র 2-4 পাই খরচা করলেই সেখানে কিন্তু পেট ভর্তি খাওয়া পাওয়া যেত। আর শহরে সেই সব ভাতের হোটেল তাই কিন্তু চলতি জবানে একটা পরিচিতি লাভ করলো। সেই পরিচিতিটা লাভ করলো হচ্ছে পাইস হোটেল নামে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annotamo Thikana.

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, নগর জীবনের খরচ সামলাতে হিমশিম খাওয়া খাইদের কথা ভেবেই কিন্তু পাইস হোটেলের সামান্য খরচে পেট ভরাতে ভাত ডাল সবজির দ্বিধা যোগান থাকতো শুরু থেকেই, সঙ্গে মাছ বা মাংস নিলে একটু বাড়তি খরচা পড়ত। গ্রাহকদের ট্যাগ সুরক্ষিত রাখতে আমরা দেখি যে এইসব আদি ভোজনালয়গুলো ভালো খাবার আর যে খাবার স্বাস্থ্যসম্মত খাবার সেইটা যোগানের কিন্তু চেষ্টা করতেন। কাজের খাতিরে ঘর ছাড়া মানুষেরা যাতে হোটেলের খাবার হজম করতে না পেরে খামোখা পেটের সমস্যায় কাবু হয়ে না পড়েন, সে খেয়াল কিন্তু অবশ্যই এই ভাতের হোটেলগুলো রাখতেন সব সময়। তাই তেল মশলার কালো আতি কিন্তু এইসব খাদ্যশালায় মানে সেই সময় কিন্তু চলতো না একদমই।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাই কো ধান খেতে আর ব্যস্ততা, নাই কো আর হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের। কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, গানের পর আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, সেই কালে সামাজিক রীতি মেনে ভাত বেড়ে দেওয়া হতো কলা পাতায় এই পাইস হোটেলগুলিতে। মাটির ভারে পানীয় জলের ব্যবস্থা ছিল। কালের সঙ্গে পাঞ্জা কষে শহরের বুকে টিকে থাকা প্রাচীন এইসব ভাতের হোটেলে আজও কিন্তু সেই ধারা অনেক জায়গাতেই বজায় রয়েছে। এখানকার হেসেলে এখনো কিন্তু রান্না হয় ঘানিতে পেশা সর্ষের তেলে। প্যাকেটযুক্ত গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, অনেক জায়গায় কিন্তু ব্যবহার করা হয় হামানদিস্তা বা শিলনোড়ায় বাটা মশলা। আর মেনে চলা হয় আদিকাল থেকে চলে আসা রন্ধন প্রক্রিয়া। মাটিতে বসে খাওয়া ছিল তখনকার দিনের রেওয়াজ, যা আজও কিন্তু বহাল রয়েছে কয়েকটা এই ভাতের হোটেলে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো প্রবাসীমন@radiobanglanet.com, PROBSIMON@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

সে অনেক বছর আগের কথা। সময়টা ছিল 1768 সাল। ইংল্যান্ডের এক নাবিক জেমস কুক বেরিয়ে পড়লেন জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, আর ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেললেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু কোথাও গিয়ে বসে থাকাটা বোধহয় তার পছন্দ ছিল না, তাই ঘোরার নেশায় আবার বেরিয়ে পড়লেন রেজলিউশন ও অ্যাডভেঞ্চার নামের দুটি জাহাজ নিয়ে। আর তারপর 1778 সালে খুঁজে পেলেন ক্রিসমাস ও হাওয়াই দ্বীপ। সেই থেকেই হাওয়াই দ্বীপের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। সেই সুন্দর হাওয়াই দ্বীপের কথা এতবার শুনেছি যে এবার ঠিক করে ফেললাম হাওয়াই ঘুরতেই যাব। আর প্রায় সাথে সাথেই যোগাযোগ করলাম গ্লোবের সাথে। তারপর কয়েকদিনের মধ্যেই আমার হাতে এসে গেল ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিংয়ের ডিটেলস, আর সাথে এমন একটা লোভনীয় আইটিনারি যেটা দেখার পর থেকে আমার কিছুতেই আর তরসই ছিল না। এভাবেই একদিন এসে গেল সেই দিনটা, আমি উঠে বসলাম হাওয়াই দ্বীপে যাওয়ার ফ্লাইটে। ফ্লাইটটা আমায় নামিয়ে দিল হনুলুলু এয়ারপোর্ট। হ্যাঁ, হাওয়াই যেতে হলে আগে পৌঁছতে হয় হনুলুলুতে। দিল্লি আর টোকিও হয়ে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট হনুলুলু, আর তারপর হনুলুলু থেকে আর একটা শর্ট ডিস্টেন্স ফ্লাইট করে হাওয়াই। আমরা ঘুরবো আর শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে শুনে নেব আমার পছন্দের তিন তিনটে গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি হাওয়াই। উত্তর প্রশান্ত মহাসাগরে দারুণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের রূপের ডালি সাজিয়ে বসে আছে এই হাওয়াই দ্বীপ। আগে এই দ্বীপপুঞ্জ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত ছিল। হাওয়াই একমাত্র আমেরিকান রাষ্ট্র যা আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। নিখুঁত সমুদ্র সৈকত, আরামদায়ক ওয়েদার, রকুমারি জানা অজানা সব ফুল গাছ, বিরাট উঁচু আগ্নেয়গিরি, সবুজ ঘন জঙ্গলে ঢাকা প্রকৃতি, আর তার সাথে আদিবাসীদের নাচ আর গানের এক অপূর্ব মিশ্রণ এই হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ 18টা দ্বীপ মিলে গঠিত, যা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। তবে তাদের মধ্যে 8টা দ্বীপকে প্রধান দ্বীপ হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হলো নিহাও, কাউ, উহু, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, মাউই এবং হাওয়াই দ্বীপ। আর এই হাওয়াই দ্বীপটাই এখানে বিগ আইল্যান্ড নামে পরিচিত। বিশ্বের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শনার্থী আসে ঘুরতে। এই হাওয়াই এক অদ্ভুত সুন্দর দেশ। এখানকার মূল ভাষা হলো ইংলিশ, এছাড়াও এখানে প্রচুর জাপানিজ, ফিলিপিনোজ, জার্মান এবং পর্তুগিজ রয়েছে বহু বছর ধরে। তাই এই দ্বীপে যেরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, ঠিক সেরকমই রয়েছে রকমারি সব খাবার। তবে এখানে আসলে জাপানিজ আর কোরিয়ান খাবারের পাশাপাশি এই অঞ্চলের আদিবাসী কুইজিনগুলো কিন্তু একবার ট্রাই করাটা অবশ্যই মাস্ট। শোনাবো আমার এই হাওয়াই ট্যুরের কথা, এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর এক্ষুনি ফিরে আসি, আমি ঘুরবো আমরা হাওয়াই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
6: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা,

রিকশা চালাচ্ছে, আকাশে ঘড়ির ছাক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তার বড় জোর চোদ্দ, রিকশা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়।

আছে। ওই ছোঁড়া আরে ওই ছোঁড়া মল যা আটটা তো তোর কি সবার বাবুটি দানে রে গেমেকে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায় ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই

0: పెట్టి కట్టి చంది అల్ల మొంబతి పక్క ఆకాశి గుడిది ఝక మాటితే అబొగ్గ
1: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, ওই মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে সামনের বিচ পর্যন্ত একটা সুন্দর মোরাম বিছানো রাস্তা। আমার রুমটা ফার্স্ট ফ্লোরে, রুমের জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মনটা জুড়িয়ে দিল। যাই বলুন, এই প্যাসিফিক ওশেন মানে ওই প্রশান্ত মহাসাগরের কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে, মানে একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম ফিলিংস। এখানকার আবহাওয়া ভীষণ সুন্দর। এখানকার তাপমাত্রা সারা বছর 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে। শীতের কয়েক মাস খুব উঁচু অঞ্চলে যেমন মাউনা কেয়া এবং মাউনা লোয়াতে বরফ পড়তেও দেখা যায়। ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এই দ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভরশীল, তাই রকমারি ওয়াটার স্পোর্টস যেমন সাঁতার, ডাইভিং, স্নোরকেলিং, পার্ল কালেকশন, মাছ ধরা আর সমুদ্রের বিচে গলফ খেলার জন্য আদর্শ এই হাওয়াই। এখানে এসে একটা শব্দ প্রায় সবার মুখে শুনছি, সেটা হলো আলোহা। হাওয়াইয়ান ভাষায় আলোহা একটি অভিবাদন, ওই ওয়েলকামের মতন। ফ্রেশ হয়ে গেছি হোটেলেই, একটু পেট পুজোটাও সেরে নিয়েছি, এবার আমরা ঘুরতে বেরোবো। আর তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি হাওয়াই। হাওয়াইয়ের রাজধানীর নাম হনোলুলু। আমরা যদিও হনোলুলুতে থাকিনি, সোজা চলে এসেছি হাওয়াই দ্বীপে, তবে অনেকেই একটা বা দুটো দিন হনোলুলুতে থেকে যান। এই দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ হল এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। আসলে পুরো অঞ্চলটাই অ্যাক্টিভ ভলক্যানো বেল্টের উপর অবস্থিত। 2018 সালের মে মাসের শুরুতে হাওয়াই দ্বীপের অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। সেই ছবি টিভিতে দেখেছিলাম। আজ আমরা চলেছি সেই অ্যাক্টিভ ভলক্যানো কিলাওয়েয়া দেখতে। প্রায় টানা এক মাস জুড়ে চলেছিল সেই প্রকৃতির তাণ্ডব। জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসতে থাকে টকবক করা ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস। সেই সময় নাকি গোটা হাওয়াইয়ের আকাশ ঢেকে গিয়েছিল ছাই ভরা মেঘে, আর তারপর হয়েছিল সবুজ রঙা অ্যাসিড বৃষ্টি। 1983 সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝর্ণা আর তার স্রোতে প্রায় 144 স্কোয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় 14.5 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। যেতে যেতে দেখতে পেলাম সেই সব ধ্বংসের ছবি। আগ্নেয়গিরির খুব কাছেই আমাদের গাড়িটা থামল। এবার কিছুটা ট্রেক করে উপরে ওঠার পালা। যদিও কতটা কাছে যেতে পারবো সেটা কিন্তু এখনও জানি না। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক চারিদিকে ছড়িয়ে আছে। ট্রেকটা খুব একটা কঠিন নয়, তবে আমাদের গাইড যেন বড্ড সাবধানে নিয়ে চলেছে আমাদের। এই সহজ ট্রেকে এত সাবধানতা কেন সেটা ভাবছেন তো? জানাবো তবে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর। আর আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হাওয়াইয়ের কিলাওয়েয়া আগ্নেয়গিরির লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন লাভার স্রোত নেমে এসেছে নিচের দিকে। আমরা দাঁড়িয়ে আছি একটু নিচে নিরাপদ দূরত্বে। যখন লাভার স্রোত নিচে নামতে থাকে তখন তার উপরের অংশে শক্ত আস্তরণ তৈরি হয়, কিন্তু সেই আস্তরণের নিচের দিকে বয়ে চলে লাল গনগনে লাভার স্রোত। একই সাথে আস্তে আস্তে স্তর পড়ে যাওয়া কালো শুকনো লাভা সামনে এগোতে থাকে। মনে হয় যেন সিমেন্টের ব্লক, কিন্তু অনেক বেশি কালো তার রং। আর তার নিচে ধ্বংস হতে থাকে জমি। কখনো সেই স্তর ভেঙে বেরিয়ে আসে নতুন সরু ধারা, আর এই আস্তরণগুলো থেকেই বিপদের আশঙ্কা। ট্রেক করে উঠতে উঠতে যদি এই কালো স্তরের উপর ভুল করে উঠে পড়েন তাহলেই মুশকিল। যে কোনো মুহূর্তে এই স্তর ভেঙে যেতে পারে আর সোজা নিচের লাভার মধ্যে গিয়ে পড়তে হবে, তাই অভিজ্ঞ গাইড নেওয়া এখানে বাধ্যতামূলক। বাতাসে সালফার ডাইঅক্সাইড মিশে একটা ঝাঁঝালো গন্ধ, সেই হাওয়ায় বেশিক্ষণ নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কিন্তু কষ্ট হলেও চোখের সামনে প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটার জন্য সব রকম কষ্ট সহ্য করা যায়। আগ্নেয়গিরির মুখ থেকে অনেকগুলো নদী বেরিয়ে আসে, তবে সেগুলো জল নয়, ফুটন্ত লাভার নদী। কমলা রঙের লাভা বয়ে আসছে কালো পাথরের উপর দিয়ে, আর তার জন্যেই বেশ গরম এখানকার মাটি আর হাওয়া দুটোই। এরপর আমরা চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126, অথবা +918335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হাওয়াইতে এসে আলোহা ছাড়া আরও একটি শব্দ শুনতে পেলাম, মাহালো, মানে ধন্যবাদ। হাওয়াইয়ের মানুষরা নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন নানাভাবে, তার মধ্যে একটি এই প্রদেশকে সরকারিভাবে দ্বিভাষী ঘোষণা করা, ইংরেজি এবং হাওয়াইয়ান। আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনো লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। বিমানবন্দরে শুল্ক অধিকারী জিজ্ঞেস করেছিলেন, আমরা সঙ্গে কোনো গাছপালা বা বীজ এনেছি কিনা, কারণ বাইরে থেকে এই সব জিনিস এখানে আনলে তা স্থানীয় পরিবেশকে বিপন্ন করতে পারে। আমরা তেমন কিছু আনিনি শুনে তিনি বলেছিলেন, মাহালো। এখন আমরা চলেছি পৃথিবী বিখ্যাত ওয়াইকিকি সৈকত দেখতে। সৈকতের পাশ দিয়ে অভিজাত কালাকাওয়া অ্যাভিনিউ ও আলামোনা বুলেভার্ড, তার উপর সারি সারি নামি দামি হোটেল এবং বিখ্যাত সব আন্তর্জাতিক দোকান। ওয়াইকিকি সৈকতের বালি কিন্তু একদম সাদা, যা আনা হয়েছে অন্য জায়গা থেকে। লম্বা এই সৈকতের ধারে সার দিয়ে সাজানো ফুল গাছ আর তার নিচে বসবার বেঞ্চ, সমুদ্রের ধার বলে নারকেল গাছও আছে। এদিকে এখন ধীরে ধীরে বিকেল হয়ে আসছে, সূর্যাস্ত দেখতে ভিড় করেছে প্রচুর পর্যটকের দল। তাকিয়ে দেখলাম নবীন থেকে প্রবীণ সব বয়সীদেরই দেখতে পাওয়া যাচ্ছে এই ভিড়ের মধ্যে। সমুদ্র তটে সেখানে ডাবের জল পাওয়া যাচ্ছে। আমার বাঙালির মন তো, তাই মনে হলো এখানে ভেলপুরি ফুচকা থাকলে দারুণ জমত। হাওয়াই তো ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ওয়াইকিকি সৈকতে অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথে দেখলাম জায়গায় জায়গায় নিচু মঞ্চ বেঁধে মশালের আলোয় হাওয়াইয়ান নাচ গান হচ্ছে এবং পর্যটকরাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও ভিড়ে গেলাম ওদের দলে আর পা মেলালাম দারুণ ওই নাচের তালে। হাওয়াইয়ান সঙ্গীত খুবই সুরেলা, অনেকক্ষণ সেই সব সুর তালে বিভোর হয়েছিলাম। তারপর গান শেষ হতে এক সময় হোটেলে ফিরে এলাম। রাতের ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল আবার ঘুরতে যাব নতুন এক জায়গায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চললাম পার্ল হারবার দেখতে। সেখানে পৌঁছে আমরা ঢুকে পড়লাম এক প্রেক্ষাগৃহে আর দেখলাম পার্ল হারবারের ইতিহাসের তথ্যচিত্র। 7th December 1941, সকাল 8টা নাগাদ অতর্কিতে প্রায় 200 জাপানি যুদ্ধবিমান পার্ল হারবারের ওপর বোমা বর্ষণ করেছিল। মার্কিন নৌবাহিনীর প্রভূত ক্ষতি হয়। এর মধ্যে একটি যুদ্ধজাহাজ ইউএসএস অ্যারিজোনা 1000-এরও বেশি সেনাসহ সেখানেই জলে ডুবে যায়। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ঢুকলাম মেমোরিয়াল হলে, যা নির্মিত হয়েছে সেই ডুবে যাওয়া জাহাজের উপর। এই মেমোরিয়ালের দেওয়ালে লেখা আছে সেই সব নৌসেনাদের নাম। ডুবে যাওয়া জাহাজের উপরি ভাগ জলের মাত্র কয়েক ফুট নিচে, সেই জন্য তার অনেক অংশ দেখতে পাওয়া যায় আজও। আজও ওই জাহাজ থেকে মাঝে মাঝে ভেসে ওঠে তেলের ফোঁটা, যা ছড়িয়ে যায় জলের উপর রামধনুর রঙে। এই মেমোরিয়ালকে মার্কিনরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং এর ভিতরে গির্জার মতন সাইলেন্স এবং ডিসিপ্লিনও পালন করা হয়। জাপানের এই আক্রমণের পরেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে, আর যার করুণ পরিণতি হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা প্রয়োগ। 2nd September 1945, এই পার্ল হারবারেই আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মিসৌরির ডেকে জাপান সরকার মার্কিন জেনারেল ম্যাকার্থারের কাছে আত্মসমর্পণ করে। অ্যারিজোনা মেমোরিয়ালের কাছেই আছে ইউএসএস বোফিন নামক ডুবোজাহাজের মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট 44টা জাহাজ ধ্বংস করে বোফিন, সেজন্য এর আরেক নাম পার্ল হারবারের প্রতিশোধ। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে মার্কিন নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন রকেট। দেখব আরও অনেক কিছু, ঘুরব হাওয়াইয়ের আনাচে কানাচে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে লুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনের রেলগাড়িতে মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গান ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

অ্যারিজোনা মেমোরিয়াল দেখার পর ট্যুর বাসে উহাউ দ্বীপ পরিক্রমা। গাইড বলতে লাগলেন হাওয়াইয়ের ইতিহাস, ভূগোল। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেকগুলো দ্বীপ, তার মধ্যে প্রধান হল হাওয়াই, যা বিগ আইল্যান্ড বলে সমধিক পরিচিত। এছাড়াও অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, যেমন মাউই, উয়াহু, কাওয়াই, লানাই, মলোকাই, নি ইহাই ইত্যাদি আরও অনেক। হাওয়াই প্রদেশের রাজধানী হনুলুলু একটি আধুনিক শহর যা উয়াহু দ্বীপে অবস্থিত। এই শহরেই জন্ম আমেরিকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার। হাওয়াই আমেরিকার অন্তর্ভুক্ত 50তম প্রদেশ, তবে দ্বীপগুলি মিলিয়ে জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। বাসিন্দাদের মধ্যে বিভিন্ন জনজাতিক লোক ও তাদের মিশ্রণ দেখা যায়, যথা জাপানি, পলিনেশিয়া, চাইনিজ, কোরীয়, ফিলিপিনীয় প্রভৃতি। রাজা প্রথম কামেহামেহা 18th century শেষে সমস্ত হাওয়াই দ্বীপগুলির উপর আধিপত্য স্থাপন করেন। সেই রাজত্ব চলে প্রায় 100 বছর। 1893 সালে এখানকার মার্কিন ব্যবসায়ীরা আমেরিকার সরকারের সাহায্যে এই রাজবংশের শেষ রানী লিলি ওকালানিকে রাজচ্যুত করেন এবং একটি তাবেদার সরকার গঠন করেন। 1959 সালে হাওয়াইকে সরকারিভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে 1993 সালে বিল ক্লিন্টন সরকার রানী লিলি ওকালানিকে 100 বছর আগে রাজচ্যুত করার জন্য মার্কিন কংগ্রেসে ক্ষমা প্রস্তাব পাশ করেন। এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো হাওয়াইয়ের অনেক অনেক কথা।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যাওয়া ভালো। আর আমি তো ইতিহাস, ভূগোল সব ঘেঁটে ফেলি কোথাও বেড়াতে যাওয়ার আগে। তা এই হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি হলো পর্যটন। প্রতি বছর প্রায় 70-80 লক্ষ পর্যটক আসেন এখানে বেড়াতে, তার মধ্যে প্রায় 35 লক্ষ আসেন উহাউতে। তারপরই রয়েছে মাউই। বেড়াবার পক্ষে হাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই দারুণ সুন্দর। এখানে সারা দিন চলে সমুদ্রের বাতাস, তাই গরম ততটা বোঝা যায় না। তবে দূষণের মাত্রা কম বলে সূর্যালোক খুব জোরালো, তাই সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিত। পার্ল হারবারের পরে আমাদের পরবর্তী গন্তব্য ডোল কোম্পানির আনারসের বাগান। হাওয়াইয়ের জল, বায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। 19 শতাব্দীর শেষে জেমস ডোল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এখানে জমি কেনেন আর শুরু করেন আনারসের চাষ। তাকে বলা হতো পাইন অ্যাপল কিং, তার নামেই এখানকার ডোল প্লান্টেশন। পরে তিনি লানাই নামে একটা পুরো দ্বীপ কিনে সেখানে ব্যাপকভাবে আনারসের চাষ করতে লাগলেন। কালক্রমে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আনারসের ব্যবসা, যা ডোল ফুড কোম্পানি নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। উহাউ দ্বীপের এই ডোল প্লান্টেশন একটা বড় ট্যুরিস্ট আকর্ষণ। এই আনারসের বাগান এত বড় যে তা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ট্রেন আছে, নাম তার পাইন অ্যাপল এক্সপ্রেস। আনারস যে কত রকমের হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। বাগানের মাঝে আছে গাছ দিয়ে তৈরি ভুলভুলাইয়া। আনারসের তৈরি নানা রকমের খাবার বিক্রি হয় এখানে, যেমন আইসক্রিম, শরবত, জুস, আপসাইড ডাউন কেক ইত্যাদি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর পরিমাণে ফোটে। হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর

গুলঞ্চ ফুলের ব্যবহারই বেশি। অবিবাহিতরা ফুল লাগান ডান কানের উপর এবং বিবাহিতরা বাঁ কানের উপর। উহাইউ দ্বীপের উত্তর ভাগে অবস্থিত পলিনেশীয় সাংস্কৃতিক কেন্দ্রে টিকিট কেটে ঢুকতেই আমাদের গলায় পরানো হলো ফুলের মালা, যেটা এ দেশে অতিথি অভ্যর্থনা করবার বিশেষ এক প্রথা। পলিনেশিয়া বলতে প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকাকে বোঝায়, যা নিউজিল্যান্ড থেকে শুরু করে সামোয়া, তাহিতি, টঙ্গা, হাওয়াই প্রভৃতি দ্বীপগুলোকে নিয়ে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এদের অধিবাসীদের সামুদ্রিক দক্ষতার জন্য গত 1000 বছর ধরে এই দ্বীপগুলির মধ্যে নৌ যাতায়াত চালু ছিল। তার ফলে এদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও জাতিগত মিশ্রণ হয়েছে। 7টি আলাদা পলিনেশীয়, যার মধ্যে আছে মাউরি, টঙ্গা, তাহিতিয়ান, সামোয়ান প্রভৃতি জনগোষ্ঠীর এক একটি গ্রাম বানিয়ে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় এই কেন্দ্রে। প্রতিটি গোষ্ঠীর আলাদা পোশাক পরে যারা অনুষ্ঠানগুলো করেন তাদের বেশিরভাগই এখানকার বিওয়াইইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মেয়েদের কোমরে ঘাসের স্কার্ট, গলায় ফুলের মালা, কানে গুলঞ্চ ফুল এবং ঊর্ধ্বাঙ্গে দুটি নারকেল মালার বক্ষ বন্ধনী। পুরুষেরা বিবিধ যোদ্ধার সাজে ঢাল, তরোয়াল, আগুন ইত্যাদি নিয়ে যে সমস্ত খেলা দেখান সেগুলি খুবই আকর্ষক। এত তাড়াতাড়ি মানুষ যে নারকেল গাছে চড়তে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না কখনো। এই কেন্দ্রের ভিতরে একটি আইম্যাক্স থিয়েটার আছে, যেখানে দ্য লিভিং সি নামে একটি দারুণ ফিল্ম দেখলাম সমুদ্র সম্বন্ধে। নেপথ্য কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এখানে একটি বড় জলাশয় আছে যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর তৈরি প্রাচীন নৌকা প্রদর্শন করা হয়, সেগুলিতে চড়াও যায়। সর্বত্র প্রচুর ফুলের সমারোহ, সবুজ বাগান আর অঢেল খাবারের ব্যবস্থা, যার মধ্যে আছে অবশ্যই প্রচুর আনারস। হাওয়াইয়ের সঙ্গে আনারসের সম্পর্ক যেন বাঙালির সঙ্গে রসগোল্লার। সব কিছু ভালোভাবে দেখতে হলে কমপক্ষে একটা দিন পুরো লাগে। সন্ধেবেলায় বিশাল ভোজ, হাওয়াইয়ান ভাষায় ভোজকে বলে লুয়াও, রাজকীয় ভোজকে বলে আলি ই লুয়াও। তাতে বহু রকমের পদ এবং যত খুশি খাও। প্রধান পদ হলো মাটির নিচে বসানো তন্দুরের মতন উনুনে রান্না করা শুয়োরের মাংস। তারপর অডিটোরিয়ামে 2 ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হরাইজন, যাতে পলিনেশীয় সংস্কৃতিকে তুলে ধরলেন শতাধিক কলাকার, যাদের অনেকেই ওই 7টি আদি জনগোষ্ঠীর মানুষ। হুলা নাচ এখানকার বিখ্যাত, কিছুটা ধীর গতি কিন্তু অত্যন্ত লীলায়িত ও ছন্দময়। অনুষ্ঠান দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় মাঝরাত। পরের দিন বাসে চড়ে বিগ আইল্যান্ড দর্শনে বেরোলাম। কিছুক্ষণ পর বাস থামল এক সৈকতে। সৈকতটা তত ভালো নয় কিন্তু সমুদ্রের দারুণ ঢেউ। দূরে তাকিয়ে দেখি অনেকে সার্ফিং করছে। সার্ফিং এক ধরনের জলের খেলা, যাতে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে বা শুয়ে সমুদ্রের ঢেউয়ের মাথায় চড়ে ভেসে চলা কয়েক সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য। খেলাটি বেশ বিপজ্জনক এবং প্রচুর দক্ষতার প্রয়োজন। এরপরে গেলাম এই দ্বীপের পুনালু সৈকতে, যার বালি কালো রঙের। এই কালো বালি আসলে আগ্নেয় পাথর এবং আগ্নেয় কাঁচের গুড়ি। এই সৈকতে বড় বড় কচ্ছপরা জল থেকে ডাঙায় উঠে এসে রোদ পোয়ায়। সেখান থেকে রওনা দিয়ে দুপুর 1টা নাগাদ বাস থামল রাস্তার ধারে এক জায়গায় লাঞ্চের জন্য। একটা পুরনো স্কুল বাসের ভেতরটাকে পাল্টে তার মধ্যে তৈরি করেছে খাবারের দোকান, সেখানেই রান্না হচ্ছে। ভীষণ ভিড়। খাবারের জন্য বিশেষ মনে রাখার মতন হলো

পাশের পুকুর থেকে ধরা তাজা চিংড়ি মাছ নারকেল গুঁড়ো দিয়ে ভাজা, যা দারুণ টেস্টি। সেই সঙ্গে ভাত, অল্প ঝোল সমেত কিছু সেদ্ধ তরকারি এবং খোসা সমেত আনারসের বড় টুকরো। শামিয়ানা নিচে টেবিল বেঞ্চিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়াটা অতিরিক্ত পাওনা। এবার তো আমার দেশে ফেরার পালা, এমন জায়গা ছেড়ে ফিরতে ইচ্ছে করে না, কিন্তু ফিরতে যে হবেই। তবে সময় ও সুযোগ থাকলে এখানে আবার আসব। হ্যাঁ, আসতে আমাকে হবেই। কি আপনারও যেতে ইচ্ছে করছে হাওয়াই? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়

ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivers at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বাঙালিদের বিরুদ্ধে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর কিন্তু অভিযোগের অন্যতম হলো যে কোন কালে ঘি খেয়ে এখনো কিন্তু তার গন্ধ শুকিয়ে বেড়ানোর বাতিক কিন্তু বাঙালির রয়েছে। এই কথা স্বীকার করতে অস্বস্তি নেই যে নস্টালজিয়াকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অন্যদের তুলনায় বেশ কয়েক কদম কিন্তু এগিয়ে আছি। পুরনো সবই বাতিলের ফর্দে উঠিয়ে যা কিছু নতুন তাকেই মাথায় তুলে ধেই ধেই করে নাচার মানসিকতা কিন্তু অধিকাংশ বাঙালির নেই। তাই যুগের হাওয়ায় গা ভাসিয়েও প্রাচীন অনেক কিছু কিন্তু আমরা সযত্নে আঁকড়ে রাখি। সে কারণে আজও কলকাতার রাস্তায় ট্রাম আর টানা রিক্সা দেখা যায়, মাল্টিপ্লেক্সের সঙ্গে ভিড় জমে আর পৌরে সিনেমা হলেও, এবং ঝা চকচকে ফুড কোর্টের শহরে এখনো কিন্তু টিকে থাকে অলিগলির প্রাচীন পাইস হোটেলগুলি। তো আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলবো পাইস হোটেল নিয়ে, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়।